আকাশবাণী শিলচর। আজ বুধবার, 6ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 12ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 27ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 362.32 মিটারে, অর্থাৎ 888 কিলোহার্টসে, এবং এফএম প্রচার তরঙ্গ 102.3 মেগাহার্টসে।

0: देश की पहली हाइड्रोजन ईंधन आधारित 10 कोच वाली DEMU रेलगाड़ी के संचालन को मंजूरी दे दी है। ये रेलगाड़ी जींद और सोनीपत के बीच अधिकतम 75 किलोमीटर प्रति घंटे की रफ्तार से चलेगी। रेल डीजल या बिजली की जगह हाइड्रोजन फ्यूल सेल के जरिए ऊर्जा उत्पन्न करेगी। इसकी कुल क्षमता 1200 किलोवाट होगी। केंद्र सरकार ने घुसपैठ और अन्य कारणों से होने वाले जनसांख्यिकीय बदलाव की चुनौतियों से निपटने के लिए एक उच्च स्तरीय समिति का गठन किया है। इस समिति की अध्यक्षता सर्वोच्च न्यायालय के पूर्व न्यायाधीश प्रकाश प्रभाकर नावलेकर करेंगे। गृह मंत्रालय में संयुक्त सचिव इस समिति में सदस्य सचिव होंगे। पश्चिम बंगाल में एक विशेष अदालत ने मालदा के मोथाबाड़ी में न्यायिक अधिकारियों पर हमले के सिलसिले में 15 और लोगों को 5 जून तक राष्ट्रीय अन्वेषण अभिकरण की हिरासत में भेज दिया है। आरोपियों को सोमवार देर रात मोथाबाड़ी और उसके आसपास के इलाकों में केंद्रीय एजेंसी द्वारा की गई छापेमारी के दौरान गिरफ्तार किया गया। केंद्रीय खेल मंत्री मनसुख मांडविया ने कहा है कि वर्ष 2036 के ओलंपिक खेलों की मेजबानी के भारत के दावे को ध्यान में रखते हुए योगासन को भविष्य के ओलंपिक खेलों की सूची में शामिल करने के लिए प्रयास किए जाएंगे। डॉक्टर मांडविया ने नई दिल्ली में कहा कि अहमदाबाद में 4 से 8 जून तक पहली विश्व योगासन चैंपियनशिप आयोजित की जाएगी। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী শিলচর অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনবেন সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ।
2: প্রত্যেক ব্যক্তির বা জাতির একটা ধর্ম বা আদর্শ আছে। সেই আইডিয়াল বা আদর্শকে অবলম্বন বা আশ্রয় করিয়া সে গড়িয়া উঠে। ব্যক্তির জীবনে সাধনা যেরূপ বহু বৎসর ব্যাপী হইয়া থাকে, জাতির জীবনেও সেইরূপ সাধনার ধারা পুরুষানুক্রমে চলিয়া আসে। তাই মনীষীরা বলিয়া থাকেন, আদর্শ একটা প্রাণহীন বস্তু নয়, তার বেগ আছে, প্রাণ সঞ্চারিণী শক্তি আছে। যে আদর্শ আমাদের সমাজে গত 100 বৎসর ধরিয়া আত্মবিকাশের চেষ্টা করিতেছে, আমরা তার পরিচয় সব সময় না পাইতে পারি। যে চিন্তাশীল, যার অন্তর্দৃষ্টি আছে, শুধু সে ব্যক্তি বাহ্য ঘটনা পরম্পরার অন্তরালে অন্তঃসলীলা ফল্গু নদীরূপা এই আদর্শের ধারাকে ধরিতে পারে। আদর্শই আমাদের যুগধর্ম, দি আইডিয়া অব দ্য এইজ। ইহার উপলব্ধি হইলে মানুষ বুঝিতে পারে তার পথ কি, তার পথ প্রদর্শককে। যখন আমাদের দেশের নবযুগ প্রথম আরম্ভ হয়, তখন আমাদের পথ প্রদর্শক ছিলেন রাজা রামমোহন রায়। ধর্মের নামে যে অধর্ম চলিতেছিল এবং যেসব আবর্জনা ও কুসংস্কার ধর্মের নামে সমাজ দেহকে আচ্ছাদন করিয়াছিল এবং হিন্দু সমাজকে শতধা বিভক্ত করিয়াছিল, তাহা ধ্বংস করিবার জন্য রাজা রামমোহন কৃতসংকল্প হইয়াছিলেন। ধর্মজগতে বিপ্লব আনিতে হইলে আগে চিন্তা জগতে আলোড়ন উপস্থিত করা দরকার। তাই ভারতের চিন্তাশক্তিকে জাগাইবার জন্য তিনি পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়াছিলেন। রামমোহনের যুগ হইতে বিভিন্ন আন্দোলনের ভিতর দিয়া ভারতের মুক্তির আকাঙ্ক্ষা ক্রমশ প্রকটিত হইয়া আসিতেছে। ঊনবিংশ শতাব্দীতে এই আকাঙ্ক্ষা চিন্তা রাজ্য ও সমাজের মধ্যে দেখা দিয়াছিল, কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে তখনও দেখা যায় নাই। কারণ তখনও ভারতবাসী পরাধীনতার মহানিদ্রায় নিমগ্ন থাকিয়া মনে করিয়াছিল যে ইংরেজের ভারত বিজয় একটা দৈব ঘটনা। ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর প্রারম্ভে স্বাধীনতার আদর্শের আভাস রামকৃষ্ণ বিবেকানন্দের মধ্যে পাওয়া যায়। ফ্রিডম, ফ্রিডম ইজ দি সং অব দ্য সোল, এই বাণী যখন স্বামীজির অন্তরের রুদ্ধ দুয়ার ভেদ করিয়া নির্গত হয়, তখন তাহা সমগ্র দেশবাসীকে মুগ্ধ ও উন্মত্ত প্রায় করিয়া তোলে। তারপর 1921 খ্রিস্টাব্দে আমরা যখন আসিয়া পৌঁছিলাম, তখন অসহযোগের বাণীর সাথে সাথে মহাত্মা গান্ধীর মুখে আর একটা কথা শুনিতে পাইলাম, জন

0: সাধারণকে বাদ দিলে এবং তাহাদের মধ্যে শক্তির আকাঙ্ক্ষা না জাগাইতে পারিলে স্বরাজ লাভ হইতে পারে না। আজ দেশের মধ্যে তিনটি সম্প্রদায় একান্তভাবে উপেক্ষিত হইয়া পড়িয়াছে, নারী সমাজ, তথাকথিত অনুন্নত সমাজ এবং কৃষক ও শ্রমিক সমাজ। হে ভারতের ছাত্র ও তরুণগণ, স্বাধীন ভারতের যে দৃশ্য আজ তোমাদের সম্মুখে তুলিয়া ধরিলাম, তাহা সমগ্র দেশবাসীর সম্মুখে তুলিয়া ধরো। সর্বাগ্রে নিজের অন্তরে এই আলোক জ্বালো, স্বরাজের আদর্শকে সম্মুখ উপলব্ধি করো এবং সেই দীপ হস্তে দেশবাসীর দ্বারস্থ হও। চীনা ছাত্রদের মতো, রুশ তরুণদের মতো, চাকরির কর্মকুটিরে ও মজুরদের আবর্জনাপূর্ণ ভগ্নগৃহে দিয়া তাহাদের জাগাও। আর যাও নারী জাতি সমীপে, যাহারা শক্তির তিনি অথচ সমাজের চাপে আজ যাহারা হইয়াছেন অবলা, তাহাদের জাগাও। সর্বোপরি যাও দেশের সেই উপেক্ষিত জনসমাজের কাছে, বলো ভাই, মনুষ্যত্বের পূর্ণ অধিকার তোমাদের প্রাপ্য, তোমরা ওঠো, জাগো, এই বসুন্ধরা তোমাদেরও ভোগ্যা।
1: অমৃতবনে অনুষ্ঠানে আজ শুনলেন সুভাষচন্দ্র বসুর রচনা থেকে পাঠ। আকাশবাণী শিলচর।

আপনি শুনলেন উষা আমলকারের কণ্ঠে। এই গানটির সাথেই শেষ হল আজকের ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে।

কৃষক বন্ধুরা, উদ্ভিদের প্রধান তিনটি খাদ্য উপাদান হল নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম। মাটিতে অবস্থিত সমস্ত খাদ্য উপাদানগুলির মধ্যে এই তিনটি খাদ্যই উদ্ভিদ বেশি পরিমাণে গ্রহণ করে। সুতরাং এই খাদ্যগুলির গুরুত্ব চাষবাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। উদ্ভিদের প্রয়োজনের তুলনায় অধিকাংশ মাটিতেই এই তিনটি খাদ্য কম পরিমাণে থাকে বলে জৈব ও রাসায়নিক সারের আকারে এই খাদ্যগুলি মাটিতে সরবরাহ করা হয়। মানুষ ও পশুপক্ষীর খাদ্যেও প্রোটিনের ভূমিকা গুরুত্বপূর্ণ। নাইট্রোজেন ও ফসফরাস উদ্ভিদদেহে এই প্রোটিন তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সুতরাং উদ্ভিদের মাধ্যমে প্রাণীদের খাদ্যেও প্রোটিন যোগাবার জন্য ফসলের চাষ করার সময় উপযুক্ত পরিমাণে এই নাইট্রোজেন ও ফসফরাস সরবরাহ করা প্রয়োজন। অধিকাংশ মাটিতে সাধারণত পটাশের খুব ঘাটতি থাকে না, তবে প্রয়োজন হলে জমিতে পটাশও সরবরাহ করা আবশ্যক। উদ্ভিদ দেহে শর্করা ও স্টার্চ তৈরিতে সাহায্যের জন্য পটাশের দরকার। উদ্ভিদের প্রধান তিনটি প্রয়োজনীয় খাদ্যের মধ্যে সর্বাপেক্ষা প্রয়োজনীয় নাইট্রোজেন। নাইট্রোজেন অধিকাংশ মাটির জৈব পদার্থ থেকে আসে। এই জৈব ঘটিত নাইট্রোজেন গাছের পাতা, গোবর, কম্পোস্ট সার প্রভৃতি থেকে পাওয়া যায়। এছাড়াও প্রয়োজন অনুসারে নাইট্রোজেন জৈব আকারে মাটিতে থাকে। অপরপক্ষে অ্যামোনিয়া প্রকারের নাইট্রোজেন ধান গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে। অজৈব নাইট্রোজেন গাছ তাড়াতাড়ি গ্রহণ করে, কিন্তু জৈব নাইট্রোজেন মাটিতে অবস্থিত জীবাণুদের দ্বারা ধীরে ধীরে গাছে গ্রহণযোগ্য হয়। কৃষক বন্ধুরা, মনে রাখবেন, উষ্ণ দেশে মাটির জৈব পদার্থ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেজন্য অজৈব সারের ওপর আমাদের অনেকটা নির্ভর করতে হয়। উদ্ভিদের অঙ্গজ বৃদ্ধির জন্য নাইট্রোজেন অতীব প্রয়োজনীয়। বিশেষ করে পাতা বৃদ্ধি করতে নাইট্রোজেন দরকার। গাছকে সবুজ ও সতেজ করে তোলার জন্য নাইট্রোজেন দরকার। মাটিতে নাইট্রোজেনের অভাব হলে গাছ হলদে হয়ে যায়। উদ্ভিদের প্রধান দ্বিতীয় খাদ্য হল ফসফরাস। ফসফেট প্রয়োগ করলে গাছের উল্লেখযোগ্য বৃদ্ধি হয়। ফসফেট চারা অবস্থায় উদ্ভিদের তাড়াতাড়ি শিকড় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে, ফলে গাছ তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয় ও দ্রুত বৃদ্ধি পায়। গাছে দ্রুত শীষ বের হয়, ফসল তাড়াতাড়ি পাকে ও বীজ সুগঠিত হয়। মূল জাতীয় ফসলের ভালো ফল গঠনে ফসফরাস সাহায্য করে, শিকড় গুটির সংখ্যা বৃদ্ধি পায়। ফসফেটের ঘাটতি হলে দানা জাতীয় শস্যের পাতা ধূসর সবুজ রং ধারণ করে, ফসল ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং দেরিতে পাকে, শিকড় ভালোভাবে বৃদ্ধি পায় না। ফসলের আরেকটি প্রধান খাদ্য হল পটাশ। পূর্ব ভারতের অধিকাংশ মাটিতে যথেষ্ট পরিমাণে পটাশ আছে। এত সব জমিতে পটাশ প্রয়োগ করার প্রয়োজন সবসময় পড়ে না। পটাশ পাতার শর্করা জাতীয় খাদ্য তৈরি এবং তা গাছের দেহের বিভিন্ন অংশে প্রেরণ করতে সাহায্য করে, গাছের কাণ্ডকে মজবুত করতে সাহায্য করে ও ফসল ধরে রাখতে সাহায্য করে। তাছাড়াও পটাশ গাছে পোকার আক্রমণ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন বৃদ্ধি করে, বিশেষ করে আলু, আখ, তুলো, তামাক ফলন বৃদ্ধি করে। এতএব পটাশ কিছুটা হলেও মাটিতে প্রয়োগ করা প্রয়োজন।

আমারে শুনলেন আকাশবাণী শিলচর। লোকগীতির অনুষ্ঠানে আজকের শিল্পী রামপদ বৈষ্ণব।

গ্রামের লোকগীতি শুনলেন রামপদ বৈষ্ণবীর পরিবেশনায়। শিল্পীর পরিবেশনায় আবার লোকগীতি শুনতে পাবেন আজ দুপুর 1:40 শিলচর। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী অদিতি মহসিন সকাল 7:40 ও দুপুর 1:15। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে। সকাল 8:40 আধুনিক গান শুনবেন ইন্দ্রনীলের কণ্ঠে। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন বেলা 12:30 সুরের বেলা অনুষ্ঠানে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন নীলাদ্রি কুমারের সেতার বাদন। রাত 10:00 শুনবেন সুর রঞ্জনের শরদ বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন অরুণ বাধুরীর কণ্ঠে। এছাড়া লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:15 টুমরি শুনবেন প্রিয়ঙ্কা মল্লিক পাণ্ডের কণ্ঠে। বাংলা ছবির গান শুনবেন বেলা 10:00। বেলা 11:00 গজল শুনবেন মুকেশের কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন দোয়েল ভট্টাচার্য। এর অব্যবহৃত পরে লোকগীতি শুনবেন মনিমিতা গোস্বামী ও পুষ্পিতা চৌধুরীর পরিবেশনায়। দুপুর 2:00 ভজনের শিল্পী সুতপা বক্সী। সুস্মিতা গোস্বামীর পরিবেশনায় নজরুল গীতি শুনবেন দুপুর 2:30। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন সন্দীপ পুরকায়স্থির গিটার বাদন। এছাড়া রাত 8:30 শুনবেন টিপ্পি কোহলির পিয়ানো বাদন। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি। চাষাবাদের কথা শুনে 6:45। এতে গ্রীষ্মকালীন সবজি খেতে রোগ পোকার দমন এনে বলবেন এম মাধুর্য সিংহ। এর ব্যবহৃত পরে চাষের গান শুনবেন নাজিমুদ্দিন বড়পুলিয়া ও সহশিল্পীদের পরিবেশনায়। রাত 8:00 কথিকার অনুষ্ঠান। এতে দেখানো শুনে বাংলা ব্যান্ড এনে বলবেন সঞ্জীব দেব লস্কর। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে প্রচারিত সংবাদ।
1: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রুয়ন্তাম প্রবাচকঃ পুনীত ত্রিপাঠী। अथ वार्ताः। केन्द्रेण अनुप्रवेशेण अन्यैः कारणैः च जनसांख्यिकीय परिवर्तनस्य समाह्वानान् निवारणाय उच्चस्तरीय समिति

0: Mega Digital.
1: Download Waves OTT app now and watch for free.
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ বুধবার, 27 মে 2026 খ্রিস্টাব্দ। প্রথমে দেখে নেই ইতিহাসের পৃষ্ঠায় 27 মে অর্থাৎ আজকের দিনটি। 1860 সালে আজকের দিনে বৈপ্লবিক কর্মকাণ্ড ও শিক্ষা প্রসারের পৃষ্ঠপোষক মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী কলকাতায় জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1910 সালে বিসিজি টিকার আবিষ্কারক রবার্ট কক জার্মানির বাডেনে জন্মগ্রহণ করেন। 1964 সালে আজকের দিনে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইতিহাসের পৃষ্ঠায় 27 মে অর্থাৎ আজকের দিনটি সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। এবারে আজকের প্রসঙ্গ। ব্রিটিশ জমানার সেই পরাধীন ভারত আর আজকের আধুনিক ভারত, দুইয়ের মতো ফারাক আকাশ পাতাল। যদিও এর মধ্যে আমরা পেয়েছি বেশ কয়েকটি বছর। আধুনিক ভারত গড়ার অন্যতম কারিগর হিসেবে আমরা নিতে পারি কয়েকজনের নাম, কিন্তু আজকের দিনের সঙ্গে যার নাম জড়িয়ে আছে তিনি, তার জীবনের যাত্রা শুরু হয়েছিল ব্রিটিশ ভারতের এলাহাবাদ থেকে 1889 সালে। জীবনের 15টি বছর দেশের মাটিতে কাটলেও 23 বছর বয়স পর্যন্ত উচ্চশিক্ষার জন্য থেকেছেন বিদেশের ভূখণ্ডে। এরপর 1912 সালে দেশে ফিরে আসার পরই যেন প্রকৃত অর্থে জীবন শুরু। ভীষণ চড়াই উতরাইয়ের পথ পেরিয়ে একজন প্রশাসক হিসেবে দেশের সর্বোচ্চ পদে, এ এক চলমান ঘটনা, বিশাল আখ্যান। আখ্যানের সূচনা 1919 সালে, যখন প্রথমবারের মতো তিনি মহাত্মা গান্ধীর সান্নিধ্য পেলেন। রাওলাটের বিরোধিতায় ওই বছর ভীষণ ব্যস্ত জাতির পিতা, আইনের স্নাতক 30 বছরের ওই প্রত্যয়ী যুবক দেখলেন গান্ধীজির প্রতিশ্রুতি যথার্থ এবং অবশ্যই শান্তির সপক্ষে। গান্ধীজিও ওই যুবকের মধ্যে খুঁজে পেলেন দেশের ভবিষ্যৎ, জাতির প্রতি দায়বদ্ধতা। এরপর অসহযোগ আন্দোলনে জড়িয়ে পড়ে কয়েক মাসের জন্য জেলে যেতে হয়েছিল তাঁকে। কয়েক বছরে যুবক দেশের স্বাধীনতা ও রাজনীতি সম্পর্কে অনেকটাই সচেতন হয়ে উঠলেন। 1924 সালে তিনি এলাহাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের সভাপতি নির্বাচিত হলেন আর একজন প্রশাসক হিসেবে অভিজ্ঞতার প্রাথমিক পাঠ শিখে নিয়েছিলেন এখানেই। জনশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা ইত্যাদি একাধিক প্রকল্প গ্রহণ করেছিলেন তিনি। 1926 সাল থেকে 1928 পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের পর 1929-এ লাহোর কংগ্রেসে তাকে করা হয় সর্বভারতীয় কংগ্রেস সভাপতি। 1930-এ পদে বসে প্রচণ্ড সাহসী পদক্ষেপ নিয়ে 1930-এর 26 জানুয়ারি লাহোরে তুলেন ভারতীয় জাতীয় পতাকা। এর কিছুদিন পর ব্রিটিশ ভারত সরকার আইন 1935-এর ব্যাপক প্রচার শুরু করে। কংগ্রেস সিদ্ধান্ত নেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। তখন সারা দেশ জুড়েই প্রচারে ঝাঁপিয়ে পড়েন ওই সংগ্রামী পুরুষ। এরপর 1936, 1937 ও 1947 সালে কংগ্রেস প্রেসিডেন্সিতে নির্বাচিত হয়। ভারত ছাড়ো আন্দোলনেও তার অংশগ্রহণ জাতিকে নতুন প্রাণে উদ্বুদ্ধ করে। এতক্ষণে নিশ্চয় বুঝে গেছেন দেশমাতৃকার শৃঙ্খল মোচনে সংকল্পবদ্ধ সৈনিকটি কে, যার জন্মদিন আমরা প্রতি বছর শিশু দিবস হিসেবে পালন করি। তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু।

17 বছর তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আর এই সময়েই নেহরু তৈরি করেছিলেন পরিকল্পনা কমিশন ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেশে কৃষি ও শিল্প উৎপাদনে তার সরকার বিভিন্ন পলিসি গ্রহণ করেছিল, যা আজও দেশীয় রাজনীতির সূচক বলে মনে করা হয়। ভারতের বিদেশ নীতিও তার সময়ে সঠিক দিশা পেয়েছে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। 1964 সালে 27 মে অর্থাৎ আজকের দিনেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। আজকের প্রসঙ্গ শুনলেন।

0: শুনলেন লোপামুদ্রা মিত্রর কণ্ঠে। শ্রোতাবন্ধুরা, ধারাবাহিক গল্প পাঠের আসরে এখন শুনবেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের মর্যাদা গল্পের আজকের অংশ।
1: মোহিনী একটু জোরে জোরে পা চালিয়ে দিলে দাশুও চট করে তার পাশে এসে গেল। বললে, রাগ করছ কেন? চলো না গঙ্গার ধারে একটু বেরিয়ে আসি। কি বলে মোহিনী রুখে তাঁক

গেল তার দিকে। দাশু বললে, ওরে বাবা, শোনোই না ভালো করে, ছেড়ে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছ, কাপড় কিনে দেব, দু চারটে টাকা দরকার হলে। কথাটা মোহিনী তাকে শেষ করতে দিলে না, চিৎকার করে বলে উঠল, বেরো মুখ পড়া, ফের যদি ওসব কথা বলিস তো কিছু বাকি রাখবো না বলে দিচ্ছে, খ্যাংরা মারব, মুখে তো নুড়ো জেলে দেব। এমনি সব নানা বাক্য বলতে বলতে ডান দিকের গলি রাস্তায় ঢুকে পড়ল মোহিনী, সেইখানেই তাদের বাড়ি। দাশু আর সাহস পেল না তার পিছু ধরতে, রাস্তার মোড়ে অদৃশ্য হয়ে গেল। এই দাশু, এই দাশু রেটু বাসন মাছতে চায়নি সে। তার দুর্ভাগ্য যে সেই বাড়িতেই এলো সে চাকরি করতে, গিন্নিমার হুকুম, চাকরি যদি তাকে করতে হয় দাশু নেটো বাসন তাকে মাছতেই হবে। অথচ দাশুর কথা গিন্নিমাকে সে বলতেও পারে না। পরের দিন মাথা হেট করে দাশুর এটো বাসন মোহিনী তুলে নিয়ে গিয়ে কলতলায় রাখলে। কলতলায় দাশুর কোনো প্রয়োজন ছিল না, তবু সে মিছিমিছি হাত ধোয়ার ছুতো করে কলের কাছে এসে দাঁড়ালো। মোহিনী চলে যাচ্ছিল, দাশু তার পথ আগলে তাকে যেতে দিলে না, বললে, কেমন মজা হয়েছে তো? মিটমিটির শয়তান চোখ মিটমিট করে হাসতে লাগলো। মোহিনীর সর্বাঙ্গ তখন রিরি করছে, চিৎকার করলে কেলিকারি হবে, কি যে করবি কিছু বুঝতে পারছে না। দাশু বললে, আমি তোমার এটো বাসন মেজে দেব মোহিনী, তোমার সব কাজ আমি নিজে করে দেব, মনের আনন্দে যদি কাজ করতে চাও তো আমার কথা শোনো, জবাব না দিলে আশকারা পাবে, জবাব দিলে চাকরি যাবে, চাকরি গেলে খেতে পাবে না, দাদার বাড়িতে উপোস দিয়ে পড়ে থাকবার অধিকারটুকুও তার নেই। বাড়ির ভেতর থেকে কে যেন ডাকলে, দাশু, দাশু চলে গেল, যাবার সময় বলে গেল, এখনো ভেবে দেখো। যে মোহিনীর মুখে খই ফুটত সেই মোহিনী বোবা হয়ে দাঁড়িয়ে রইল।

শ্রোতা বন্ধুরা, আমি দেখে নিই কি কি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোতে। অসম বিধানসভার অধিবেশনে সরকারের প্রতিফলিত চিন্তাধারা আজ এখানকার কাগজে উঠে এসেছে। সাময়িক প্রসঙ্গ লেট খবরে লিখেছে, আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর রাজ্য হওয়ার পথে অসম। এর পাশে আরেকটি শিরোনামে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে সাময়িক লিখেছে, মহিলা বিল পাশ না হওয়ার জন্য দায়ী কংগ্রেসই। গতি প্রথম পৃষ্ঠার প্রধান শিরোনামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য হাইলাইট করেছে, মুসলিম মহিলাদের বঞ্চনা থেকে মুক্তি দেবে ইউসিসি। বার্তালিপির প্রধান খবর, রাজনৈতিক পাটিগণিত পাল্টে দেবে ইউসিসি, দাবি মুখ্যমন্ত্রীর। যুবশক্তির মূল খবরে লিখেছে, ইউনিফর্ম নয় সিলেক্টিভ, কোরআনের অধিকারে হস্তক্ষেপের অভিযোগ। এদিকে আজ এখানকার সব কাগজ মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে একাধিক শিরোনাম করেছে প্রথম পৃষ্ঠায়। যুবশক্তি লিখেছে, গরিব কমেছে শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণীর জন্ম রাজ্যে। সাময়িক লিখেছে, ইসলামে গরু কুরবানি বাধ্যতামূলক নয়, ঈদের আগে বার্তা মুখ্যমন্ত্রীর। বার্তালিপি লিখেছে, অহংকার পুষবেন না, পিয়ে বদল করুন প্রতি বছর, বিধায়কদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যান্য খবরের মধ্যে বার্তালিপি বক্স করে প্রথম পৃষ্ঠায় দিয়েছে, জুবিন মামলায় আনুষ্ঠানিক চার্জ গঠন, আদালতের বিচার শুরু 8 জুন। আরেকটি খবরটি অন্যান্য কাগজেও প্রথম পৃষ্ঠায় বসিয়েছে। যুবসমাজ জানাচ্ছে, অনুপ্রবেশ রুখতে কমিটি গড়ছে কেন্দ্র। গতি জানালো, নিজের ভুল স্বীকার করে সংশোধনের আশ্বাস সিবিএসইর। সাময়িক বিশেষ খবরে লিখেছে, দুর্নীতি দমন শাখার বৃহৎ অভিযান, এসিএস কর্মকর্তা সহ গ্রেপ্তার 8, গ্রেপ্তার 7। বার্তালিপি এক্সক্লুসিভ খবরে পাঠকদের জানিয়েছে, 81% ভোট পেয়ে রাজ্যে শীর্ষে কৌশিক, বরাকে দ্বিতীয় সর্বোচ্চ ভোট শতাংশ মিলনের। এবারে সম্পাদকীয় শিরোনাম, দৈনিক যুবশঙ্খ আজকের সম্পাদকীয় শিরোনামে লিখেছে, দম্ভ চূর্ণ। সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম, তীব্র হতাশায় ডুবছে বেকার যুব প্রজন্ম। বার্তালিপির সম্পাদকীয় শিরোনাম, লিভ ইন ও ইউসিসি। সবশেষে গতির সম্পাদকীয়, স্বাগত অভিন্ন দেওয়ানি বিধি।

এই ছিল আজকের সামনে বাংলা পত্রিকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবং সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল আজকের মতো এই সময়ে আমাদের অনুষ্ঠান অবশ্যই শুনবেন। নমস্কার। আকাশবাণী শিলচর দেশবন্ধন অনুষ্ঠানে এখন শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

স্পন্দন অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যে শুনবেন বাংলা জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, তারপরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর

0: নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটের লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের দীর্ঘদিনের ইসরায়েল বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করে আইপিএলের ফাইনালে উঠেছে আরসিবি। আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান ও হায়দ্রাবাদ। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলিকার। জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর সুমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: আজ দেশকে সামনে এক চিন্তা এক চুনৌতি কে সম্বন্ধ মে আগাহ করা ষড়যন্ত্র কে তহত দেশ কি ডেমোগ্রাফি কো বদলা যা রা এক নয় সংকট কে বীজ বোয়ে যা রে আর ইয়ে ঘুসপেঠিয়ে মেরে দেশ কে নওজবানো কি রোজি রোটি ছিন রে এক ঘুসপেঠিয়ে মেরে দেশ কি বেহন বেটিও কো নিশানা বনা রে ইয়ে বরদাস্ত নহি হোগা এক ঘুসপেঠিয়ে ভোলে ভালে আদিবাসীও কো ভ্রমিত করকে উনকি জমিনো পর কব্জা কর রে ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটছে যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্রোপচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যেই এই ব্যবস্থা কার্যকর হবে। গতকাল রাজস্থানের সাঞ্চুয়া আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কারা এই কাজ করছে তা চিহ্নিত করার ক্ষেত্রে স্থানীয় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
2: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
0: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংগত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মতবিনিময় করেছেন তাঁরা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিসহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির দ্বিতীয় বৈঠকে গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব এবং রোমানিয়ার প্রতিরক্ষা নীতি পরিকল্পনা এবং আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের ডেপুটি চিফ বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক গতকাল নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ

পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতা সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। বিজেপি সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপিকে জানুন উদ্যোগের আওতায় 12টি দেশের কূটনৈতিক প্রধানদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরিশাস, নিউজিল্যান্ড, সেসেলস, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনামের প্রতিনিধিদের স্বাগত জানান। এই বৈঠকে তিনি বিজেপির পথ চলা, দলের আদর্শ, সাংগঠনিক শক্তি এবং জনসেবার প্রতি দলের অঙ্গীকারের বিষয়গুলি অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম

বৈঠকে তিনি বিজেপির পথ চলা, দলের আদর্শ, সাংগঠনিক শক্তি এবং জনসেবার প্রতি দলের অঙ্গীকারের বিষয়গুলি অন্যান্য রাষ্ট্রের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা ম্যাপ প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত ম্যাপ কার্যকর করা হয়েছে। গতকাল থেকেই এই দাম বলবৎ হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে উপভোক্তা বিষয়ক দপ্তর, ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অব ইন্ডিয়া আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী যোশী জানান, উন্নত মানের পেঁয়াজ সঠিকভাবে সংগ্রহ করা এবং কৃষকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোনো ফৌজদারি মামলায় যদি কোনো আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোনো নিম্ন আদালতের ওপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিষ্ণুয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। সুপ্রিম কোর্ট 1983 সালে বিহারে মুজফ্ফরপুর জেলায় পাঁচজনকে খুনের মামলায় দোষীদের সাজা বহাল রেখেছে। ওই ঘটনায় নৃশংসতা দেশের বিচার ব্যবস্থাকে স্তম্ভিত করে দেয় বলেও মন্তব্য করেছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি এন কটিশ্বর সিং এর বেঞ্চ। তারা জানান, ওই মামলায় সহানুভূতি বা নমনীয়তা প্রদর্শনের কোনো অবকাশ নেই। পাটনা হাইকোর্ট দোষীদের যাবজ্জীবনের রায় দিলে 2017 সালে তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। ভারতীয় রেল দেশ প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমু ট্রেন চালানোর অনুমোদন দিয়েছে। উত্তর রেলে জিন্দ ও শনিপথের মধ্যে সর্বোচ্চ 75 কিলোমিটার ঘণ্টায় এই ট্রেন চলবে। বিদ্যুতের পরিবর্তে এই ট্রেন হাইড্রোজেন জ্বালানি কোষ ব্যবহার করবে। উত্তর রেলের জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়ে এই ট্রেন চালানোর ব্যাপারে রিসার্চ ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও রেল সুরক্ষার কমিশনারের পক্ষ থেকে অনুমতি মিলেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব শীতের মরশুমের আগে দিল্লিতে দূষণের মাত্রা কমাতে দ্রুত বাস্তবায়ন, বিভিন্ন সংস্থার মধ্যে আরও ভালো সমন্বয় এবং কঠোর প্রয়োগের উপর জোর দিয়েছেন। তিনি গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে রাজধানীর বায়ুর মান উন্নয়নের জন্য নেওয়া পদক্ষেপগুলির অগ্রগতি খতিয়ে দেখেন। ভূপেন্দ্র যাদব বলেন, রাস্তার ধুলো নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ দ্রুত সম্পন্ন করতে এবং তিনি দিল্লি সরকারকে চলতি বছরের অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া রাস্তা পুনর্নির্মাণ প্রকল্প শেষ করার নির্দেশ দেন। তিনি শহরে যান্ত্রিক রাস্তা পরিষ্কার করার মেশিন সংখ্যাও বাড়ানোর আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের বিরোধিতা রয়েছে পাকিস্তানের, ফলে তারা কখনোই নিরপেক্ষ নয়। সমাজ মাধ্যমে একটি পোস্টে গ্রাহাম বলেন, ইরানের সামরিক বাহিনী বিমান পাকিস্তানের বিমান ঘাঁটিতে রয়েছে। পাকিস্তানকে আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়ার জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দেওয়ার কথাও বলেছেন তিনি। আইপিএল ক্রিকেটের প্লে অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সকে 92 রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের ফাইনালে উঠল আরসিবি। ধর্মশালায় গতকাল গুজরাট টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠালে তারা 20 ওভারে 5 উইকেটে 254 রান তোলে। অধিনায়ক রজত পাতিদার 93 রানে অপরাজিত থাকেন। গুজরাটের হয়ে জেসন হোল্ডার, কাগিস ও রাবাদা 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট 19 ওভার 3 বলে 162 রানে অল আউট হয়ে যায়। বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্কে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিষয়ে কথা বলেছেন। খবর এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।

0: পর্যায়ের কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল সামাজিক মাধ্যমে জানান যে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর এই কমিটির অধ্যক্ষ হবেন। এছাড়া ভারতীয় প্রশাসনিক সেবার প্রাক্তন আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, ভারতীয় পুলিশ সেবার প্রাক্তন আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা বদিক কমিটির সদস্য হিসেবে থাকবেন। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশন আজ শেষ হচ্ছে। অধিবেশনের গতকাল চতুর্থ দিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উত্তর লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল 2026 বিধানসভায় পেশ করেন। এরপর মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশগ্রহণ করে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে রাজ্যের জনসাধারণ বিকাশ ও সুরক্ষার স্বার্থে বিজেপি মিত্রজোটকে বিপুল ভোটে জয়ী করেছে। মুখ্যমন্ত্রী তার ভাষণে প্রথমে নবনির্বাচিত বিধায়কদের বিশেষ করে যুব বিধায়কদের অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী জানান,
1: আমার গণতান্ত্রিক পরম্পরাত বিধানসভায় আটাইতকৈ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আর তার বাবেই আমি বিধানসভাক গণতন্ত্রের মন্দির হিসাবে আখ্যা দিই। মই আশা করিম যে এই বিধানসভার প্রতিটো কার্যসূচীকে আমার সদনের সদস্য সকলে, বিশেষকৈ নতুন সদস্য সকলে অত্যন্ত গম্ভীরতার সহকারে লব, রাজ্যের সমস্যা সমূহর বিষয়ে আলাপ আলোচনা করিব আর রাজ্যের জনসাধারণের আস্থা এই সদনের প্রতি যাতে সদায় নিরন্তরভাবে থাকিব পারে তার বাবে আমি সকলে প্রচেষ্টা করিব লাগিব।
0: মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা স্বাস্থ্যক্ষেত্রের অগ্রগতির কথা উল্লেখ করে বলেন যে স্বাধীনতার পর রাজ্যের প্রসূতি মৃত্যুর হার দেশের মধ্যে সর্বাধিক ছিল, বর্তমানে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এক্ষেত্রে দেশের দশটি উন্নত রাজ্যের মধ্যে আসাম অন্যতম বলে তিনি মন্তব্য করেন। একটা সময় আসাম কেন্দ্রীয় সরকারের অনুদানের উপর নির্ভরশীল ছিল, গত পাঁচ বছরের প্রচেষ্টার ফলে বর্তমানে শিক্ষা ক্রীড়া সংস্কৃতি সব ক্ষেত্রেই আসাম উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। আগামী পাঁচ বছরে রাজ্যের দরিদ্র লোকের হার বর্তমানে 17% থেকে হ্রাস পেয়ে 2-3% হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় প্রবেশ পরীক্ষা সিইউইটি ইউজি পরীক্ষা আগামীকাল স্থগিত রাখা হয়েছে। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ জানিয়েছে যে ঈদুল আজহার কারণে পরীক্ষার দিন পরিবর্তন করা হয়েছে এবং পরীক্ষার পরবর্তী দিন খুব শীঘ্রই ঘোষণা করা হবে। পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য পরীক্ষার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে এবং যেকোনো তথ্যের জন্য এনটিএর হেল্পলাইন নম্বর 01140759000 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে আসাম লোকসভা আয়োগ জানিয়েছে যে আগামী 5ই জুলাই সংযুক্ত প্রতিযোগিতামূলক প্রারম্ভিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে কমিশনের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই প্রারম্ভিক পরীক্ষা রাজ্যের 35টি জেলা সদরে অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীদের তালিকা আগামী 8ই জুন থেকে 15ই জুনের মধ্যে কমিশনের ওয়েবসাইট www.apsc.nic.in এ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। গৌহাটির হাইকোর্ট জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিনের রায় আগামী 29 মে প্রদান করবে। অভিযুক্তের পক্ষ এবং আসাম সরকারের পক্ষের যুক্তি শোনার পর হাইকোর্টের বিচারপতি মিতালি ঠাকুরিয়ার বিচারপীঠ অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিনের রায় প্রদানের জন্য 29 মে দিনটি ধার্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে দেশ বিদেশের জনসাধারণের সঙ্গে মনের ভাব ব্যক্ত করবেন। এটি হবে মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্ব। জনসাধারণ 1800117800 নম্বরে ফোন করে নিজেদের মতামত বা পরামর্শ পাঠাতে পারবেন। জনসাধারণ 1922 নম্বরে মিস কল দিয়ে পাওয়া লিঙ্কের মাধ্যমে নিজেদের মতামত প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে পারবেন। এছাড়া নমো অ্যাপ বা মাইগভ অপ ইন ফোরামের মাধ্যমেও আগামী 29 মে মধ্যে পরামর্শ পাঠানো যাবে। আসাম সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামীকাল ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামীকাল সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, আদালত সব বন্ধ থাকবে। শ্রীভূমি জেলার জলসম্পদ বিভাগের পক্ষ থেকে বর্ষার মরশুমে জনসাধারণের সুবিধার্থে 24 ঘণ্টা কার্যকর থাকা একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমের দায়িত্বে জলসম্পদ বিভাগের বাস্তুকার জহরজ্যোতি নাথ রয়েছেন। যেকোনো প্রয়োজনে জনসাধারণ শ্রী নাথের মোবাইল নম্বর 7002584829 এ যোগাযোগ

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। কেন্দ্রীয় সরকার দেশে অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে হওয়া জনবিন্যাস পরিবর্তনের সমস্যা দূর করতে একটি উচ্চ

0: করতে পারবেন। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।
1: আকাশবাণী শিলচর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী অদিতি মহসিন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অদিতি মহাসেনের কণ্ঠে। শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন আজ দুপুর 1:15। আকাশবাণী শিলচর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি। সকাল 8:40 আধুনিক গান শুনবেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন বেলা 12:30 সুরের ভেলা অনুষ্ঠানে। হিন্দি ছবির গান শুনবেন সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:00 শুনবেন নীলাদ্রি কুমারের সেতার বাদন, রাত 10:00 শুনবেন সুর রঞ্জনের শরদ বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 খেয়াল শুনবেন অরুণ ভাদুড়ির কণ্ঠে। এছাড়া লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:15 ঠুমরি শুনবেন প্রিয়ঙ্কা মল্লিক পান্ডের কণ্ঠে। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 11:00 গজল শুনবেন মুকেশের কণ্ঠে। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন দোয়েল ভট্টাচার্য। এর অব্যবহিত পরে লোকগীতি শুনবেন মনিমিতা গোস্বামী ও পুষ্পিতা চৌধুরীর পরিবেশনায়। দুপুর 2:00 ভজনের শিল্পী সুতপা বক্সী। সুস্মিতা গোস্বামীর পরিবেশনায় নজরুল গীতি শুনবেন দুপুর 2:30। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:45 শুনবেন সন্দীপ পুরকায়স্থের গিটার বাদন। এছাড়া রাত 8:30 শুনবেন টিপ্পি কোহলির পিয়ানো বাদন। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 দুটি পাতা একটি কড়ি। চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে গ্রীষ্মকালীন সবজি খেতে রোগ পোকা দমন এনে বলবেন এম মাধুর্য সিংহ। এর অব্যবহিত পরে চাষের গান শুনবেন নাজিমুদ্দিন বড়ভূইয়া ও সহশিল্পীদের পরিবেশনায়। রাত 8:00 কথিকার অনুষ্ঠান, এতে দেখা ও শোনায় বাংলা বাংলা ব্যান্ড এনে বলবেন সঞ্জীব দেব লস্কর। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি।

0: আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে হিন্দি ও পরে ইংরেজিতে প্রভাতী সংবাদ, তারপরেই শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ শিলং কেন্দ্র থেকে।
1: বেটা, মে কাল আপনে ভতিজে কে ঘর হোকে আয়া, দেখ কর হেরান রহ গিয়া কি ও লোক দিন ভর এসি চালাতে হ্যায়, রোজ ওয়াশিং মেশিন চালাতে হ্যায়, ঘর মে দো দো ফ্রিজ হ্যায়, ফির ভি উসকা বিজলি বিল পতা হ্যায় কিতনা আতা হ্যায়, জিরো। মেনে পুছা তো ভতিজা বোলা, চাচা জি সব উপর ওয়ালে কি দয়া হ্যায়, মতলব সোলার প্যানেল কি, মেনে সোচা আব তো লাগওয়ানা হি পড়েগা।
2: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, জুড়নে কে লিয়ে রেজিস্টার করে pmsuryaghar.gov.in পর।
3: হর ঘর সূর্য ঘর।
4: नमस्कार, आकाशवाणी से समाचार प्रभात के साथ मैं मुनीश शर्मा। मुख्य समाचार। केंद्र सरकार ने घुसपैठ और अन्य कारणों से जनसंख्या आंकड़ों में परिवर्तन का अध्ययन

গান শুনলেন ইন্দ্রনীল সেনের কণ্ঠে। আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন মাইনে পিয়ার কেয়া ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

গানখানি শুনলেন উদিত নারায়ণ এবং চিত্রার কণ্ঠে কই মিল গেয়া ছবি থেকে। এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন বিলাসকানী তুড়ির আগে সেতার বাদন, শিল্পী নীলাদ্রি কুমার।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিলাসকানে তুড়ির আগে সেতার বাদন, বাজিয়েছেন নীলাদ্রি কুমার, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন নাটভৈরব রাগে খেয়াল, শিল্পী অরুণ ভাদুড়ী।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন নাট ভৈরব রাগে খেয়াল, গেয়েছেন অরুণ ভাদুড়ি, আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন ট্রায়াঙ্গল ছবি থেকে মাধুরীদের কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন বেশ করেছি প্রেম করেছি ছবি থেকে জিৎ গাঙ্গুলী এবং শ্রেয়া ঘোষালের দ্বৈতকণ্ঠে।

এই গানটির সঙ্গেই শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন নাগিনা ছবি থেকে, গেয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি।

আকাশবাণী শিলচর। একটি ঘোষণা, স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6ই জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তিনাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262779 এই নম্বরে, অর্থাৎ 262779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী শিলচর। আমার কথা অনুষ্ঠানে এখন নিজের কথা বলবেন দোয়েল ভট্টাচার্য।
1: নমস্কার, আমার নাম দোয়েল ভট্টাচার্য। আমি বর্তমানে পোস্ট গ্র্যাজুয়েশন করছি আসাম বিশ্ববিদ্যালয় থেকে। গত কয়েক বছর ধরে ওমেন এম্পাওয়ারমেন্ট মানে মহিলা সবলীকরণ বিষয়টা একটি গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এটা নিয়ে অনেকেই নানান রকমের মতামত প্রকাশ করেছেন। ওমেন এম্পাওয়ারমেন্ট বলতে আমরা সাধারণত বুঝি মহিলাদের কাজে কর্মে এবং শিক্ষায় উৎসাহ দেওয়া।

এবং তার বৃদ্ধি যাতে হয় সেই দিকে নজর রাখা। তাহলে মহিলারা কি সত্যিই দুর্বল? তা কি করে হতে পারে? কারণ আমাদের ধর্মে মহিলাদের শক্তি প্রতীক হিসেবে পূজো করা হয়। তাহলে মহিলারা পিছিয়ে পড়ছেন কোথায়? তারা পিছিয়ে পড়ছেন অর্থনৈতিক দিক দিয়ে। এই সবলীকরণ হয় অনেকভাবেই, মানসিক, শারীরিক এবং অর্থনৈতিক দিক দিয়ে। তবে প্রকৃতি পুরুষের তুলনায় শারীরিকভাবে মহিলাদের তেমন শক্তিশালী করে বানায়নি, তাই এই জায়গাটা পূরণ হয় মানসিক স্তর দিয়ে। বলা হয় মহিলাদের মানসিক শক্তি আনমেজারেবল এবং তার তুলনায় পুরুষেরা কোনোদিনই এত মানসিক চাপ নিতে পারেন না। আর রইল অর্থনৈতিক বিষয়টা, বলা হয় আমাদের সমাজ আগে মহিলাতান্ত্রিক ছিল। চাষাবাদ বা যাকে এগ্রিকালচার বলা হয় সেটা কিন্তু মহিলারাই আবিষ্কার করেছিলেন এবং তারাই এতে লিড রোল প্লে করতেন। তবে সময়ের সাথে সাথে পুরুষেরা এতে স্বাবলম্বী হয়ে ওঠেন এবং তারাই মহিলাদের হাত থেকে এর কর্তৃত্বটা নিয়ে নেন। আর একবার যদি কেউ ক্ষমতা পেয়ে যায়, তাহলে কি কেউ সেটা সহজে ছাড়ে? এইভাবেই ম্যাট্রিয়ার্কেল অথবা মহিলাতান্ত্রিক সমাজ পরিবর্তিত হয়ে গেল প্যাট্রিয়ার্কেল অথবা পিতৃতান্ত্রিক সমাজে, এবং তার কুফল আজও দেখা যাচ্ছে। সরকার তার জন্য অনেক রকমের স্কিমস নিয়ে আসে প্রতি বছর, যাতে মহিলারা আর পিছিয়ে না থাকেন এবং সমাজের পুরুষদের সাথে হাতে হাত মিলিয়ে এবং পায়ে পা মিলিয়ে চলতে পারেন। সত্যি কথা বলতে হলে তার অনেক পজিটিভ রেজাল্টসও কিন্তু আমরা দেখতে পারছি। আজকে বেশিরভাগ ঘরে কিন্তু মহিলাদের পড়াশোনাতে থাকতে অথবা নানান রকম চাকরি করতে দেখা যায়। বদলিয়েছে যুগ, বদলিয়েছে সময় এবং তারই সাথে বদলিয়েছে সমাজের মেয়েদের নিয়ে কিন্তু নিয়ম। তবে হ্যাঁ, আরো উন্নতি হওয়ার প্রয়োজন। আজও অনেক বাড়িতে মেয়েদের পড়তে দেওয়া হয় না, কিংবা ছোট বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় এবং তারই সাথে হয় অনেক অত্যাচারও। এবং আশ্চর্যজনকভাবে এইসব কাণ্ড কারখানায় কিন্তু মহিলারাই জড়িয়ে থাকেন, এবং এটাই হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। এই সাইকোলজিটা অনেকটা স্টকহোম সিন্ড্রোমের মতো। তাই যতদিন না পুরোপুরিভাবে মেয়েদের ওপর হওয়া অত্যাচার কিংবা তাদের নিজেদের মতো তাদের নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো তাদের নিজেদেরকে নিতে দেওয়া হচ্ছে না, ততদিন আমরা বলতে পারবো না যে আমাদের

0: ওপর হওয়া অত্যাচার কিংবা তাদের নিজেদের মতো তাদের নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো তাদের নিজেদেরকে নিতে দেওয়া হচ্ছে না, ততদিন আমরা বলতে পারবো না যে আমাদের সমাজ মহিলাদের এখন স্বাধীনতা দেয় কিংবা পুরুষ এবং মহিলারা সমাজে একই স্তরের। প্রচেষ্টা চলছে, আশা করছি হয়তো খুবই তাড়াতাড়ি মহিলারা প্রকৃত অর্থে সবল বা এম্পাওয়ার্ড হয়ে উঠবেন। ধন্যবাদ।
1: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন দোয়েল ভট্টাচার্য। এখন লোকগীতি শুনবেন মণিমিতা গোস্বামী ও পুষ্পিতা চৌধুরীর পরিবেশনায়। প্রথমে মণিমিতা গোস্বামী।

0: এতক্ষণ প্রথমে মনোমিতা গোস্বামী ও পরে পুষ্পিতা চৌধুরীর পরিবেশনায় শুনলেন লোকগীতি। আকাশবাণী শিলচর।
1: আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তারবাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: হিন্দি ছবির গান, প্রথম গানটি শুনবেন হাতে মেরে সাথে। ছবি থেকে গেয়েছেন কিশোর কুমার ও লতা মঙ্গেশকর।

গানটি শুনলেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের দ্বৈত কণ্ঠে হীরাপান্তি ছবি থেকে। আপনারা হিন্দি ছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের গানটি শুনলেন হানিমুন ছবি থেকে, গেয়েছেন অনুরাধা পাড়ওয়াল ও সুরেশ ওয়াদেকার।

অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে, ছবির নাম হামরাজ।

0: হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন আধুনিক গানের ফোনিন অনুষ্ঠান সুরের ভেলা। শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের সুরের ভেলা অনুষ্ঠান। এখন থেকে আগামী কিছুটা সময় আমরা কাটাব আপনাদের সঙ্গে কথা বলে আর আপনাদের পছন্দের আধুনিক গান শুনে। আসুন তাহলে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: ম্যাডাম, আমি কথা বলছি জওহরলাল বর্মন, তবে আমি শিলচর থেকে এখন কথা বলছি।
0: আচ্ছা আচ্ছা।
1: গত পরশু দিন এসেছিলাম, তো কালকেও ছিলাম, আপনার সাথে কথা হয়েছিল। আজও আপনার সাথে কথা হচ্ছে আর আপনাদের পাশাপাশি রয়েছি কিন্তু আমি।
0: আচ্ছা আচ্ছা, বাহ, ভালো কথা।
1: তো আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন?
0: হ্যাঁ, বলুন।
1: লতাজির একটা বিখ্যাত একটা অ্যালবাম রয়েছে, অবাক রাতের তারা। এই অ্যালবাম দেখি মহান গীতিকার ও সুরকার সলিল চৌধুরীর লেখা ও সুর দেওয়া একটি গান, লতাজির কণ্ঠে শুনিয়ে দিন, ধরণীর পথে পথে রয়ে যাব এই কামনা। ধরণীর পথে পথে দুলি হয়ে রয়ে যাব এই কামনা, সেই গানটি শুনিয়ে দিবেন?
0: ঠিক আছে।
1: আর এই গানগুলি শুনলে কি অপূর্ব অনুভূতি জাগে আমাদের সবারই মনে।
0: হ্যাঁ হ্যাঁ, সত্যি
1: এক অনবদ্য যেন সৃষ্টি সেই গানগুলি,
0: সেই গানগুলি।
1: আর লতাজির গানগুলি শুনে খুবই মুগ্ধ হয়ে থাকি, কারণ লতাজি সরস্বতী দেবীর প্রতিভু, উনার সেই কণ্ঠস্বর।
0: হ্যাঁ, বলার কথা রাখে না সত্যি।
1: আর উনার মান, উনার সেই গানগুলি শুনলে মন একবারে ভালো হয়ে যায়,
0: মন জুড়িয়ে যায় সত্যি
1: সত্যি।
0: ঠিক আছে,
1: তো সেই গানটি শুনিয়ে দিবেন। আর আমার সাথে রয়েছেন অনুরাগী শ্রোতা বন্ধুরা, আপনি তো রয়েছেন, তারপর রয়েছেন ভাই প্রেমজিৎ চক্রবর্তী রয়েছেন, আর সতীশ বাবু রয়েছেন কৈলাসর থেকে, ভাই অবিনাশ রয়েছেন, তারপর সঙ্গীতা বোন রয়েছেন, কমরুল ভাই রয়েছেন, ভাই রাজা মালাকা রয়েছেন, বোন প্রতিভা দত্ত, বোন লাভলী দাস রয়েছেন, টিঙ্কু।

0: উদাস রয়েছেন, আর যারা এই অনুষ্ঠান শুনছেন সবাইকে নিয়ে শুনতে চাচ্ছি সেই গানটি।
1: ঠিক আছে, শুনুন তাহলে আপনার পছন্দের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।
0: ম্যাডাম ভালো থাকুন, আপনারা সবাই,
1: আপনারাও ভালো থাকুন, নমস্কার।
0: হ্যাঁ ম্যাডাম নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: শুভ দুপুর।
0: শুভ দুপুর, শুভ দুপুর।
1: আমি বলছেন রামকৃষ্ণনগর থেকে অরুণ কুমার ভট্টাচার্য।
0: আচ্ছা আচ্ছা,
1: অবশ্যই ভালো আছি।
0: হ্যাঁ ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো।
1: আমরা ভালো আছি, ভালো তো থাকতেই হবে। আর ভালো তো থাকার যে ব্যাপারটা শুরু হয়ে গেছে, ফোন পেয়ে গেছি, আপনার সাথে কথা হচ্ছে। হয়তোবা আমাদের প্রকৃতিও একটু কি বলবো, গ্রীষ্মের দাবদাহ থেকে অনেকটা
0: রেহাই দিয়েছে
1: আমাদের দৃষ্টি দিয়ে, তাই না? তো যাই হোক, আজকে গানটা শুনতে চাই। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা, এরকম গানটা। গানটা গিয়েছেন অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়। আর যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, আমার খুব প্রিয় বন্ধু প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, কমরুল ভাই, তারপর অরুণ দাস, টিঙ্কু দাস, তারপর বাপন আচার্য, সিন্ধু দাস, তারপর আমাদের বেঙ্গালোর থেকে তো শুনবে, বেঙ্গালোর থেকে শুনবে আমার ছোট ভাই মিঠুন চক্রবর্তী, বাবলি লাভলি, জুহি মালাকার, নমিতা মালাকার, শ্যামলী বেগম চৌধুরী, রাসনা বেগম চৌধুরী, দেবজিৎ দাস ছোট ভাই, আর আমাদের বৃষ্টিনাথ, পিঙ্কিনাথ রামকৃষ্ণনগর থেকে শুনবে, আর আমাদের যারা যারা অগণিত শ্রোতা ভাই বন্ধু আছেন, ভাই বোন আছেন, সবার জন্য রইল। আর আপনিও শুনবেন
0: নিশ্চয়ই, শুনবো নিশ্চয়ই।
1: হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন, ভালো রাখুন।
0: নমস্কার, নমস্কার। এবারের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার, গ্রহণ করবেন দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি হাইলাকান্দি লক্ষ্মী শহর থেকে কথা বলছি, রাজামালা।
0: আচ্ছা আচ্ছা,
1: কেমন আছেন দিদি ভাই?
0: ভালো আছি।
1: গতকালও আপনার সাথে কথা হয়েছে, আজকে কথা হচ্ছে, বেশ ভালো লাগছে। সত্যি, আর আজকে গান শুনতে চাই। বেশ কিছুদিন পর আবার ইচ্ছে হলো শ্রেয়া ঘোষালের কণ্ঠে, আমার খুব প্রিয় শিল্পী, কণ্ঠে যেকোনো একটি গান বাজিয়ে দিলেই হবে আপনার কথা।
0: আচ্ছা ঠিক আছে,
1: আর কয়েকজন শ্রোতা বন্ধুদেরকে নিয়ে গানটি শুনতে চাই।
0: বলুন।
1: সঙ্গে রয়েছেন মা দীপালি মালাকার, আপনি আছেন, আর দাদা ভাইদের মধ্যে শিবাজী দাদা, জহরলাল দাদা আজকে ফোন করেছেন, খুব ভালো লাগছে যে ওনাকে পাওয়া যাচ্ছে আমাদের এই অনুষ্ঠানে। তারপর রান্ত পুরকায়স্থ ভাই আছে রালা থেকে, উনিও খুব ভালো শ্রোতা। আর প্রেমজিৎ দাদা রয়েছে, মিঠুন দাদা, সিন্ধু দাদা, আর লক্ষ্মীশ্বর থেকে কন্দুল দাদা আছে। আর দিদি ভাইদের মধ্যে প্রতিভা দিদি, মনিকা দিদি, পূর্ণিমা দিদি, শান্তা দিদি, রুমা দিদি, আর জুহিন এলাকার রয়েছে, আর সঙ্গীতা দিদি রয়েছেন। আর এই মুহূর্তে যারা যারা অনুষ্ঠানটি শুনছেন আমাদের এই সুরের ভেলা, তাদের সবাইকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে,
1: আর সঙ্গে আপনি তো আছেন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, শুনুন তাহলে।
1: ভালো থাকবেন, একদম একদম, খুব ভালো থাকবেন দিদি ভাই। আপনি,
0: আপনারাও ভালো থাকবেন। নমস্কার।
1: নমস্কার।
0: শ্রেয়া ঘোষালের কণ্ঠে এ গানটি।

0: হ্যালো
1: হ্যালো নমস্কার,
0: কে বলছেন?
1: আমি হাইলাকান্দি মোহনপুর থেকে বলছি, শঙ্কর রায়।
0: আচ্ছা আচ্ছা, বলুন কি গান শুনতে চাইছেন?
1: আজকে গান শুনবো কুমার শানুর কণ্ঠে, অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকেই জানাই প্রণাম।
0: আচ্ছা ঠিক আছে।
1: আর আমার সঙ্গে যারা রয়েছেন, উজানগর থেকে আছেন জওহরলাল বর্মন, আর আছেন কমরুল ভাই, আর যারা এই মুহূর্তে রেডিওর পাশে বসে আছেন, সবাইকে নিয়ে শুনতে গানটি।
0: ঠিক আছে, শুনুন তাহলে আপনার পছন্দের গান কুমার শানুর কণ্ঠে।
1: ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো,
0: কে বলছেন?
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার।
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, শ্রীভূমি জেলার আনিপুর রাজনগর থেকে।
0: আচ্ছা আচ্ছা,
1: আপনাদের সঙ্গে কথা
0: যোগাযোগ করা যায়। হ্যাঁ, সত্যি আমাদের
1: জাগিয়ে তুলছে অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে। আপনারা যদি এরকম অনুষ্ঠান করতেন না, তাহলে সত্যি আমরা এরকম সুযোগ পেতাম না।
0: হ্যাঁ, নিশ্চয়ই
1: কথা বলতে পারতাম না। আর বিশেষ করে আজকে গান শুনবো আমেরিকার কণ্ঠে মানুষ মানুষের এই জন্য, এই গানটি আমাকে শুনিয়ে দিবেন। আর আজকে আজ হচ্ছে 27 মে 1964 ইংরেজিতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জি, তিনি আজকের দিনে প্রয়াত হয়েছিলেন। তাই আজকে মৃত্যুবার্ষিকী, উনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনার জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মাধ্যমে। তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, জাতীয়তাবাদী, ধর্ম নিরপেক্ষ, মানবতাবাদী। সত্যি উনাকে স্মরণ করতে আমাদের সকলের কর্তব্য, ভারতের নাগরিক। আর অনুষ্ঠানে যাদের নিয়ে গান শুনবো, প্রথমে অনুপ কুমার ভট্টাচার্য। অনুপ কুমার ভট্টাচার্য উনি এত মানে ভালো একজন শ্রোতা, আর উনার আর্টটা এত ভালো, উনার ডায়ালগ প্রত্যেকটা স্টেশনে উনার ফোন লেগে যায়। আমার ফোন কেটে গিয়েছিল, সঙ্গে সঙ্গে অনুপ দেখে গেছেন। যাই হোক, উনার ভাগ্য ভালো। তাই আর রয়েছেন জহরদা, আশুতোষ দা, তারপর মিঠুন চক্রবর্তী, প্রতিভা দত্ত, সত্যভা ভট্টাচার্য, সঙ্গীতা দেবনাথ মহাশয়া, তারপর রয়েছেন রাজা। রাজা খুব ভালো একজন শ্রোতা, রাজামালা

0: পাল, দেবজিৎ দাস, কমরুল ভাই, ভাই, আর এই মুহূর্তে যারা আকাশবাণী শিলচরের অনুষ্ঠান শুনছে সবাইকে নিয়ে শুনবো। ঠিক আছে,
1: ঠিক আছে,
0: ভালো থাকুন,
1: আপনিও ভালো থাকুন, নমস্কার। এবারে শিল্পী ভূপেন হাজারিকা।

শ্রোতা বন্ধুরা, কিছু গ্রাম শ্রোতা বন্ধুরা কিছু যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের বন্ধুদের সাথে কথা বলা সম্ভব হচ্ছে না। আসুন এবারে অঞ্জন নত্তর কণ্ঠে শোনা যাক একখানি আধুনিক গান।

শ্রোতা বন্ধুরা, সুরের ভেলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হল। আধুনিককালের ফোনের অনুষ্ঠান সুরের ভেলা এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন।

খবর। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআই নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। দেশে এখনও পর্যন্ত কোনো ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। রাশিয়ায় ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। গাজায় হামাসের নতুন প্রধান মোহাম্মদ ওদেহ ইসরায়েলের হামলায় নিহত। আইপিএল এ আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধে 7:30। আসছি বিস্তারিত খবরে। বিহারে

0: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্ল বাগচীর ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআর কে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাঁর সিকিম সফরের দ্বিতীয় দিনে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয়ের 33টি বিভাগের জন্য 14,000 ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন রাষ্ট্রপতি। পাশাপাশি মেধাবী পড়ুয়াদের হাতে সোনা ও রূপোর মেডেল তুলে দেওয়া হবে। খারাপ আবহাওয়ার জন্য আজ রাষ্ট্রপতির নাথুলাপাস যাত্রা বাতিল করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেবার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশুপাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকনিতে ছাদে এবং অফিসে ও দোকানের পাশে ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আবহাওয়ার এই পরিস্থিতিতে তিনি সকলের কাছে সংবেদনশীল হয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। দেশবাসী প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63তম প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। ইংরেজ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতে নেহরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল কানাডার বিদেশমন্ত্রী মনিন্দর সিধুর সঙ্গে কানাডা ভারত বিনিয়োগ সংক্রান্ত গোলটেবিল বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। শ্রী গোয়েল জানান, তিনি কানাডার শীর্ষ পেনশন তহবিল সমূহ, সার্বভৌম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কানাডা ইন্ডিয়া ব্যবসায়িক পর্ষদের সদস্য এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, পরিকাঠামো উন্নয়ন, আর্থিক ক্ষেত্রে সংস্কার এবং ব্যবসা পরিচালনার সুবিধা বৃদ্ধিতে ভারত সরকারের উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অভূতপূর্ব সুযোগ সৃষ্টি করছে। তিনি পরিচ্ছন্ন জ্বালানি, প্রযুক্তি, ডিজিটাল পরিকাঠামো, কৃত্রিম মেধা, উৎপাদন শিল্প এবং সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণের মতো ক্ষেত্রে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান।
1: It will open up a plethora of investment opportunities, but more significant will be the messaging that will go out with the free trade agreement or the comprehensive economic partnership. We will achieve a very good, fair, equitable and balanced agreement, which will define the roadmap as the key.

রাশিয়ার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসের নতুন টিকা তৈরি করেছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরস্কো এই টিকার কথা ঘোষণা করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই টিকা কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলার বুন্দিবুগীয় ভাইরাসকে মোকাবিলা করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে কঙ্গো উগান্ডায় ইবোলার প্রাদুর্ভাব নিয়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে। দেশে এখনো পর্যন্ত কোনো ইবোলা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেনি বলে সরকার জানিয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 31 জন নিহত এবং 40 জন আহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গতকাল সেদেশের বেশ কয়েকটি শহর ও গ্রামে ইসরায়েলি জঙ্গি বিমান থেকে বোমা বর্ষণ করা হয়। এর মধ্যে দক্ষিণাঞ্চলের টায়ার শহরে বুর্জ এল সোমালি এলাকায় বোমা বর্ষণে 14 জন নিহত এবং 16 জন আহত হন। এছাড়া কৌথারিয়া এল সিয়াদে 5 জন নিহত এবং 6 জন আহত হন। এখনও পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে ইসরায়েল জানিয়েছে, লেবাননে হেজবুল্লাহর ঘাঁটি এবং পরিকাঠামো লক্ষ্য করে তারা হামলা চালাবে। 16 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হেজবুল্লাহর মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল এবং তারপর এর মেয়াদ আরও 45 দিন বাড়ানো সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদহ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জের আদেশেই এই হামলা চালানো হয়। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল চক্রান্তকারী ছিল ওদহ। তার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের অপহরণ ও হত্যার অভিযোগ রয়েছে। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত 2 পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সার অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি জনগণনার কাজে যুক্ত করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদেরও। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী কেনি ওংয়ের সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক এবং বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তারা। পারমাণবিক শক্তির জন্য ইউরেনিয়াম সরবরাহ, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়াডাডানিকে 21-17, 21-18 গেমে পরাজিত করেন। আগামীকাল শেষ 16-য় তার প্রতিপক্ষ জাপানের রিকো গুঞ্জি। পুরুষদের ডাবলসে সাত্বিক ও চিরাগ আমেরিকার প্রেসলি স্মি এবং চেন ঝি ই জুটিকে 26-28, 21-15, 21-13 ফলে হারিয়েছেন। আগামীকাল প্রি কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবেন তাইওয়ানের লি ঝে হুই ও ইয়াং পো হান জুটির। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু 17:30। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে।

0: ম্যাচের পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। আইপিএলে আজ নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর বা ছাঁটাই পর্বের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু সন্ধ্যা 7:30। খবর শেষ হল, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী শিলচর।
2: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
3: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
2: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
3: হঠাৎ এই কথা কেন বলছিস?
2: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
3: তাই নাকি? কি হবে সেখানে?
2: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
3: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
4: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
1: এখন লোকগীতি শুনবেন রামপদ বৈষ্ণবের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন রামপদ বৈষ্ণবের পরিবেশনায় আকাশবাণী শিলচর। এখন শুনবেন ভজন শিল্পী সুতপা বক্সী।

এতক্ষণ গিটারে শুনলেন লঘুসঙ্গীতের সুর, বাজিয়েছেন সন্দীপ পুরকায়স্থ। আকাশবাণী শিলচর, একটি ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 262-779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানেই শেষ হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন বেলা 3টে।

মণিপুরী অনুষ্ঠান আজ এখানে শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

এইবো আকাশবাণী শিলচর প্রোগ্রাম খানায় রাউসিনে হামজমা কাশমা খানারিহি সাইসিনী চিনি ডিমাসা পুরামকে চেন্টু মিডিয়াম ওয়েবনি মিটার সাতাম বিশাতাম মাগনি পয়েন্ট মাকটাম মাগনি

0: लाइका लाजिया बा ठीक बो मलाई के बो खैसा लाजि नंदा थोर हादो दाही बाथा हा माइक्रो खासि नाय मारान से या खला जाया खलै
1: जाबाला सुमनि जाय मा दा जादु मु ठीक बो गो पक्का ठीक दा बावखने बावखा आंला बिलै माना लादु मु खला बने साइसि जे दंबा मु पक्का बो जानि खासिनि बान नाहि जालांला खामलाइनि
0: जामा से ठीक ला मु बो निया नायदु थिबो निनि
1: জামাদা জাকা লাং খেলে লেংমা নাং রে আংলা মানা লাদু মু মানা বানি না থাউরে নে পাখা যা মুলা আনসার হলে সিটি নিং নিং থারমাই লাদু মুঠাই লাই লাজি ক্রিয়া বালাই দানাই দৌ নাইথাও ইয়া ঠিক আছে নাই মাসে কেবে দৌ মুঠাই বাখা আঠিয়া বলা মানা দৌ রাও দৌ কিবি গ্রাউকে
0: জাকা দৌ আং দেখ না মাস লেখা
1: কো কিবি যাবগ্রাও ঠিবা দে খামও ঠিয়াবা হাবালাইবি কিবি না
0: ওহো আং দেবলাইয়া খা করম বানি পাং নিমি গ্রাউকে খনাহি খনাহি আং দে বাথা ইনসা খা
1: কিবিনিং দা আংসিনি বিংলাবা নিং সমাদে নি সিকাং হাঠিয়া বাদা
0: তিমা নে হেরি দুনে নিংলা আদা মাইতে সিনি সাম্পাং জুহা রবান্দি বারবলি সপাইকা গ্রারাও নি সারি পাং হা হাগা পাং খামবিং লাইমানি বটর জাপাইকা হাইমবাই রেখিদু আমাই বাবা হাকলি জু সংবাইদু মালাই রাও নিংলা ডংলা মাটি ফ্রিক ফ্রিক আনি ইয়াবাইলিক হাইগের হি
1: ইয়াবাইলিক দে হাইগের নেরি মিয়া জান সারি পাঙ্গি হাগা পাং খামহি পনসে সাজাম লাবা হাইমাই সেরি খিলাবা পথর নি গয়া পথর রাও খিলাবা হাগা পাং নি গ্রাও হাগা পাং হানি জগাই ঠলামাসে লাংফুকলাও নিখে সাউসিব আনি নিখ্রাং সে হি
0: সুমুকলাই নাং আদা হাগাইবা মশাই জুজাহি দে মাজাং দেবালাইবা মিয়া জুলাই আমাই বাবানি সারি পাংনি মুদি মাবা নিমি আপ্রি মজাং আপ্রি কে আং জন মজাং বেদেহে জন ফুনাং আদা নিকে গারহিদে আনি নকং সিনি আপ্রি মজাং লাও নি রুগুং হা গিরি খা দে আপ্রি সুরিং ইয়া আং থালমাসে
1: বাবা দে আমো বাবা মু আপ্রি মজাং আপ্রি সুসমাই সুহি নিসিনি দগা খুলাই পাইলে মা নিকে লুগু হলাহি কর্মহা দংবানি হাজাইকা নকনি গিদিরাও জাহি
0: ববো মাসি দুখুনাং সিসি আনি নহা যাবুকা গেব্রেবা নিমি গেদে যাবুকা দুহা বাও যাইয়া সুমুকলাই নাং আদা বাউথাই দি লংহা গজাউবা সলাই সুমু দং দাও নাং আদা আনি নিমি আনি খরমনহা
1: সুমুকলাই বডো না হো জিঙ্গি নিজাং ঠিক আবো বাউ মজাং বাউহি নাইমানি সাইনা দু বুবলি আজাং নিনিহা
0: বুবলি কে দেং জাকাতে দেং নাং হুম ইয়াওপা কর হাগে জেবি বটর মজাং নি বসাই নাহি করুনা হুম ইয়াওপা কর আদা কে রুগুহা মাইহি সুমুকলাই নাং আদা বটর বো বুবলি বো ক্রাউরনি হাসে ঠিক আবো আদা কাশিনি হামজাও মাজাং কাশাও মাজাং বাউহি নাই মানে হাগে গাশিনি বুবলি নিপ্রাং চাউদাহি এরিলাদু বুবলি নিংথানে
1: থা আজাং আবির নি সাউকো লিলাহি সাইন বো থিন পাইদু হরনি আন্তার হা বাউ মাজাং বাউহি গাদাই সাউমি লাহি সাইনসি সংফিন পাই নাই আজাং নি সাউ সাইনক্লিম হা
0: সাইন বাইগো ফিন বাকে নাইহি আংবো নংলা নাং জনহি নিনি আফ্রি মজাং আফ্রি নি বিড়ি লিখ নামানে

0: 카보 와이무 네아카 와이무 낭푸레 닝라 카자마세 낭바 야곡 마이지카티 식대시 자당네 나야카
1: 노니 쿠실라 앙당야 다다닝 니식니 당탈 바스티 모타이 타이니 장보 누바네 닝라 안데 니식니 야곡케 리비야 아가 시그라우 파이야바케 모타우 히 그라우리 핀하
0: 우랄라 오피탈라 자조에 람카티 고
1: 보 자조바 자조야 바장 수무그라우 부마장 바사시닝 노코르보 바사사 마장 시시 ওরা হা বাহাম জুজাহি থাংফুকালা নিশিগনি খরমনসে হাম্বা ওলে ইয়াবা নখর হা থাংহি সুমু বিশলে ইয়াবা নখর হা থাংহি রানী মহারানী যাহি মানে
2: মাউসি আং রানী মহারানী ব জামা বাউয়া আর জামানী সাউমি ব নুবা গিরি
1: ঠিকালা সুমু যাবানি ব নখর হা বাহাম জুজাহি থাংয়ামা বুনে বারা কানাং যাদহি নিনে ফান্টা সেরে দংবাখো
2: আং আলং সিনিং ঠিকাদা আং ব নখরা বাহাম জুজাহি থাংয়া
1: সুমু যাবানি থাংয়ামা ওলে ইয়াবা মজাং সিসি খাজা সিসি রগাও সিসি নখর সুমুনি গমংতাই দংবা বুনসিনিহা
2: নখর সে খাসেলাবা রাং রিসে দংলাবা নুগজাই নিপ্রাং মজাং সে মজাং লাবা বনি জাতাই খাইসলট হামিয়া মজাংয়া থারমাই হিব নিং আংকে ওরাহা নসংমা বাউদুখ
0: নিং জাজুয়া খলা সুমু জাবানি আং
1: নিং গাবংসাং নিংলা বিসিগনে হামা বাউবানে খাইসলট জাং নিং স্মাদি ক্লাইমা কানাং নখর হা থাংহি নখরনি বুবরা চাফুকা নিং জাদু উমা মাহিরে ঠিকাবো আংনে নিনি হামিয়া বাউবা গিরি মিয়া সারও নিল্লা খাইসা খুসলুলা খাইসলা দংলাবা বুকে সাইসো ফুরে
2: তিনি আমাই থাঙি দংকা দে এলাইবা বুবলি আনি দুঃখী জুনি কর মনহা নুজাও ফাইমানি হাজরা মায়ামু
1: খনাকা খনাকাতি নিসিগনি গ্রাউকে ওদে দাঁতিলা আংবো দুঃখু নাংবি এগো নহা গাছেং ফাইবা নিপ্রাং উমা মাহিরে ঠিকাবো রবা সুবালা সুমুটিদু ইউসি সাজাংব গৌবা গিরি
2: মাউসি রবা সুবালা সাস নিং সাবা নিনি গ্রাউটাই বুথু দে বোঠানে সাবা বারা খা খাসু মু মু সাহা জিগ্রিপ নাহিদু
1: নাইয়ামাদা দোহালা নামালা নিংকে ইলাই বাসা সা সিনিং গালংবাটি বিলাই সাউ নাহি জানি হওয়া থাইয়াবালাই ইয়াও এগা বাইনাং বাইনাং বৌহি হা গারিয়া বাসা তিলিক বাহি বাম তিলিক বামহি সালাম কুহি দেরিখা জুরিখা লনিয়া খালা নাপাকে সিংগ
0: আং খেলা সুমনি লাফা দুঃখ মাংটি জিগে সামমা নাইসমা নুসমা থিনি নিংলা ফাইবাসে
1: জায়ামা খুদা আংসে ফাইলাবা না লাউবা থিবা খেলা জিবা
0: লাউবা ফাইবা গ্রাউ মাসে নিং
1: জায়ামা দা নিং নেলা দেয়াসি দেয়াসি দেরিকা জুয়াসি জুয়াসি জুরিকা দহালা হামবা ঠিকাবো হামিয়া হামবা বখাবো হামিয়া আংলা বুমা মাহিরিছে দা
0: যাতে যাং গজাই আখাদে বুমা মাহিরিব বুমাথা নেব হামদাও খাসাও দাও ওলে ঠিলে হি সুমু খালাইমা রাও ফিমফিন কানে ইংক্রে বেড়া বাইদু
1: নিশিগনি ক্লাই আনে বিশিখব রাফো হি দংলামা
0: নিনিলা গ্রাউ বুথু নিং মজাং আছি গো আনে বিশিখ নিনি বিশিখ এব সুমুনি গ্রাউথাই বিশাখালা সুমু হাদি থাইলে নোকা সাউনি ফ্রাং গ্রাইবা না
2: হাজাই বাজাং রাদাও জালা খাবো আজাং বিশাখানি হামবা খুশিয়া আং বানলা সুমু জাওয়ানি বুবি জাহি জাজয়া জামা মাউসি
1: নিংলা সুমু জামাদা মালাই জানাং দাবো নিনি হাইনটিরাও মুখ হাতটি নাইনাং দাবো

0: থাকলি হা সাই বাইগো পাইকা তোহা দে বন ডাকমাসি সাই হর ওয়াইসি খামহি খামহি বন জামটারি মা জাকা
1: সাই হা খামকলা দমা সব মাইদু না
0: সাই হর মাইকা মাসি দামাকো দানা দামরা কল গাহিবা সাই কালি হাবো লাংফাগো গরনা খাপাইহি
1: নিং দং বালা দমা খকেলা গরনা খাপাই লাংফা বিমা দু
0: বিসিকটু দেখা জুকা ওয়াই মনাংবা দে নিয়া
1: দেখা দাবো সব

0: নিঙে রা সুমুক লাইবা নাই হি
1: নিংকে জনবা
0: সুমাদি যাবা কবং নি ওয়াইমু নামবালাই জাদুলাও
1: ওয়াইমু নামবাসলাই সুমু দংখো আনি খরমন হা
0: সারি জাফাইগাত থা রিক্সা গানা
1: নিংজাং সাইলাইমানি গ্রাও বাংবি হিমদারা নিং থাংনাং
0: জাদু থা সুমু যাবা ঠিদে
1: সুমাদি ক্লাইমা আং দে মুসিব বাউপ্রাং পিয়া কাদা বুবলি দে জনিয়া মাউসেনি আপ্রি দে সংটাউয়া বাউথাই দে জোথাউয়া
0: ওয়াইমু দানাং আজাং নিংখে ওয়াইমু নি দিলামহা গাজাউরি মানে দে দুখুনি তীরতুন হা খোকলাই মানে দে খাসি নি খা মাজাং আংখাইয়া এবো হাফসাও মাজাং হা নিংখে লাহি লুগু হা খাজামানি নকংসি লাম মানেছে নিংখে হামজাউবা আং
1: ইয়াফ্রি গেব্রেয়া খাদে বাউবা ফ্রায়া খাদে খাসিনি হামজাউ মাজিনি গিফিনাং মাউসিনি ইয়াফ্রিনি ইয়াফা দরি জাহি খাজামা হামজাউ মা দেগাউহি জিনি লুগু জাহি থাউনাং অকালি মুনি মুদি সিনিং খানি খাবাইমা সিনিং নিংব দং পুগলাও আংব দং পুগলাও সাউসি সাউসিকে গারহি হাফসাও মাজাং জানাং ওখালি খাবাইমানি সারিতাই নিংনে ফান্তা
0: এবো খাসৌ মা হামজাউ মা গিরিয়াবা হাফসাউ হা খাসিনি হাতানি মাইয়া থাউকালি গিনিজাং ইয়াউসি জামাজাং ইয়াউসি রিমলাইহি ইয়াপ্রিস স্মা ইয়াপ্রি জাং খাজা খাজা মিনি মিনি খুনি আউক্রাই হিমহি দাম্বাকর কাহিনাং
1: খাসিনি হামজাউ মা দে মুসিব গজাই বাউতাই খুশিনি আদা পেটিনি গাও দাও থাবা মজাং দাও থাবা ইয়াপ্রিসে সেরাইকে খিনমা সেরাইকে লাজিমা জিং এবো হাফসাউ মজাং হানিং জিমি খাসিনি হাদাম জিং দাংলংমা এবো ফেটি গুয়ারহা সেপনং নিয়া সাউ শিব জিনি হাটা নিকে
0: নিনি গ্রাউ খাহি মাইলাখা খাজামা হাজাই গাছিনি লামানি ইয়াপ্রি হা দংফাকাতে নিং রঘুহা বারিয়ং বারকন ফাইকাব খানি খাসি হামজৌমা দেগনাং নিয়া বিজিং সাইকশিব
1: লাইকা গ্রাউ জাং গ্রাউ সাইলেহি সাইলেহি ফাইলাখা আং ননি লামরা ব্লাউহি
0: নিনি আনি খরমুন দংয়ানি ব্লাউরিনেবাসে থা গিনিজাং সুহিনা আমাই বাবানি মুখাং ফ্রাংসং নিং থিরয়া কাবো আং সাইনথিনাং আমাই বাবানে জিনি খাসিনি গ্রাউ
1: নিনি লুগু জাহি খাসিনি ইয়াফ্রি লাহি নিশিনি নো সাইনক্লিম সঙ্গিকা দে বাউমাসে লাজিগিরি ইয়াবা মশাইন জু আংকে খা দুঃখু নাং নাং আমাই বাবাঠু
0: খাওলাইহা ইয়াউসি লিমসি কমাংমা বাউমানি বুবলি নিহা নিয়া দুহা খাসিনি ইয়াফ্রি দে লাজি মিথিয়া দিবুনি দিলামসে জঠৌবারি নিয়া জঠকানিং যাবাসে হাকমা
1: নিনি গ্রাউনিং জাথিং গিনিনি খাসিনি ইয়াফ্রিনি থাউপারি

0: দাগলাইলে ফুলক কেন সঙ্গার নাং
1: আমি বাবা ফুলক মা দুবুবলি দমবা হানিং ইয়াফ্রি জেন খাশে মশাই জুলা নাইবা হালা বাং নামবাসে

0: নাংখ নিনি খরমন হা
1: নিগি বি গ্রাউখেন টিকা সুটি গিজিসা কাশমা হামজৌমা সুমাইহি আং নখাফিনি জনা মাহা দাইজাং হিমবা বাদালাই দু গিবিলাই আং জারকে মাকটি জুটি হি ব্লাউবাসে থামা জাকা
2: বা থামা খো ফায়ানি লগো নিসিক্রিব
3: প্রহা বাবানি হা
0: দাদা ইলাই বাহানি হাজরা খিনখাদে ইয়াহনা খুজে ওয়াইমা নামাসে ভাই
3: ক্রিপ কনাগা বদনাম মানসমকে খিনের এলাইলা যাবাস দে যিনি আজু আফানি আমলনিপ্রাং দুসি সাহসি যাওসি ফুনি টিফুয়া গিরি বিহি মাকাউটি নুসুব্রাবাইনি খাওবান সঙ্গা নকরনি মানসমকে গিসাও বয়াকা
2: খাওবলা খাওয়াতে কি নিজামি হামজোলা হি
3: নিংসে থারমাইলাবা হামজোলা হি ফালাইলাবাকে মলাই সুমুঠিনা থারমাই দো ফলকানি বসা গিদি বাদে বিহি খাওকানে সেটি টিমাটি বহা ব্রাথাও না নিনি আনি বকর
2: আসাবা ঠিকা বজাকা দুহালা লাবুকা নহাবো দিসেনকা সুমুখলাই নাংক
3: আনি খাড়ে ওয়াই জেংদু মুগুলারা নং দক্ষিণ আমি জেংদু ঠিকাবো সুমুখলাই নাং দা থামসি দংলা খাবো মলসিগি দংলা বানে বারা ওই মুসুবসা কর্মী সিনিয়া খাটে মন্দিরা ঠিকাও জুকুটা পাইয়াবা ওরে ঠিকা লামলাইব ঠিকা হুম হামজলে হি খা নাংলে হি জুকুলাইবা ঠি
0: বাবা হাম খাবো হামিয়া খাবো দুহালা যাবলাইকা
4: বাবা সাউ শিব যা যাও ফুয়া হুম ঠিকা বো খরমন হা দংবানি যা সাইব দংনাইবা যা সাই বাউহি মানিবানে বারা হামদাউহি সুমু লামা দং দং নাংক
3: নিশি মানিলা পুরা আন্দা মানিয়া খা নাংলাইবা হামজলাইবা হামিয়ানিয়া দাদাইসে মজাং মা নাংবা বাউটাইসে হাম্মা নাংবা খাওয়া ফাইলাবা থাকে দে মন্দিরা জুখুবা কোটা কোট মেরে সাইবা গবাং নিং খনা থাকো বেড়ে ঠিকালা আংবো হামজলে হি নামাকে মন্দিরা নিং জুখুবা সিটি
2: ক্লাইকা বলাম গিরিবা ঠিকাবো বিদেহ লাজিয়া খা

0: खासीदे मोजां बे बावदाय हामखादे जाफुंथायसा इरानि जामखा
1: দোহা খালেকা কনকপুর সাধনা সংঘ ক্লাব প্রোগ্রাম সালাইয়া পাখি আকাশবাণী শিলচর দোহা সাইসিনী জিনি রাজমা খালাইনা আকাশবাণী শিলচর রাজমা পুরীত বৈশালী বর্মন আসামনি মাঝি টোপা বিধানসভা নিয়ে ফুলিয়া সেশনী শ্যামী বাবসাইন হানিং মন্ত্রী হজা ডাক্তর হিমন্ত বিশ্ব শর্মা লখিমপুর ইউনিভার্সিটি নিয়ে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে রিজিঙ্গিনি মাইথে খন্ডনি হাবাহা এসেম্বলি আ শাইনলেখা ইয়াহনা গভর্নর নি নয়ম হা শাইনলিবাহা মন্ত্রী হজা ডাক্তর শর্মা গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য নে হাম জমাখা সমাখানা রেখা অধেহে মন্ত্রী হজা ডাক্তর শর্মা শাইনটিবা স্টেট আ হাম শিশি খুশি যাদব ফালাং মানে ঠাংদ ফালাং মানে অধেহে সিপুংটু কে হামশিশি নাইশ ফালং মানে এসে পাবলিক বিজেপি কে ভোট পাওয়ার রেডিবা অদেহে মন্ত্রী হজা ডক্টর শর্মা গড়াও সাইনটিবা হা আসকাং থা গাডাইন এম এল এ টুনে অদেহে জালাই জাদয়া বা এম এল এ টুনে হামজমা খাসমা খানা রেখা প্রেসিডেন্ট নিয়ে খামিয়াবা খামটা নিগে নাহি ডক্টর শর্মা সাইনটিবা পার্লামেন্ট নি ক্রিপ নম্বর মেম্বার রাও প্রেসিডেন্ট কে মান রেমা নাংডু অদেহে বনি গ্রাও কে হামশিশি ক্লেহি খানামা নাংডু অদেহে বু সাইন্টিফিক কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আসাম লেজিসলেটিভ এসেম্বলি টুকে মানরিনা অধেহে মান জং দংনাং ঠিকাশে দেশারাও নিসকাং হা হামবা এক্সাম্পল জাহি দংমা মন্ত্রী হজ ডক্টর শর্মা গ্রাও সাইন্টিফিক হা খনারিবা সাও স্বাস্থ্য নাইসাবা বিদেব সিং বিদে থাংফালাংটু ইন্ডিপেন্ডেন্স ইয়া হনা দেশা স্টেট নি ম্যাটারনেল মর্টেলিটি রেট বাংলাও থবা অদেহে দিনী বিষয়না আসাম দেশা মাজিবা হামশিশি স্লাইডো ফালাইয়াবা স্টেট মন্ত্রী হজা খানারিবা আসামনি গিবিন গিবিন আর্ম অর্গানাইজেশন জং সাইলিবানী ইয়াহনা রিজিং ডো থানে বাংলো হে জালের মেইন স্ট্রিম হাফাইফিনখা অদেহে আসাম স্কংহা রং নিখলেহি কেন্দ্র সরকার কেনিং আশা জাহি ডংরে স্কাবো দোহালা আসাম মাইডিবমানী ইয়াহনা ক্রিপ গেডেনি ডেভেলপ জাদবখা ফুরিবা খেলাহি মালবা খেলাহি অদেহে কালচার খেলাহি ক্রিপ গিডিবো হামদো ফালাংখা মন্ত্রী হজা আশা

0: कहानी हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
1: डाउनलोड वेव्स OTT ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
2: आकाशवाणी शिलचर অনুষ্ঠান পরিচিতি। প্রথমে আজকের সন্ধে 6:15 দুটি পাতা একটি কুঁড়ি, চাষাবাদের কথা সন্ধে 6:45। এতে গ্রীষ্মকালীন সবজি খেতে রোগ পোকা দমন এ নিয়ে বলবেন এম মাধুর্য সিংহ। এর অব্যবহিত পরেই চাষের গান শুনবেন নাজিমউদ্দিন বড়ভূঁইয়া ও সহশিল্পীদের পরিবেশনায়। রাত 7:15 হিন্দি ছবির গান, রাত 8 কথিকার অনুষ্ঠান। এতে দেখা ও শোনায় বাংলা বাংলা ব্যান্ড গান, এ নিয়ে বলবেন সঞ্জীব দেব লস্কর। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 গীতাঞ্জলি। রাত 10 শুনবেন সুর রঞ্জনের শরৎবাদন। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন, এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 বন্দনা, খেতে খামারে সকাল 6:30। লোকগীতি শুনবেন সকাল 6:35, তাহেরা বেগম লস্কর ও দুপুর 1:40 তপন রায়ের পরিবেশনায়।

ভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে সকাল 7:40 ও দুপুর 1টায়। নজরুলগীতি শুনবেন ধীরেন বসুর কণ্ঠে সকাল 8:40 ও দুপুর 2:45। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:15 কথিকার অনুষ্ঠান, এতে ঐতিহাসিক প্রেক্ষাপটে ঈদ উল জোহা। এ নিয়ে বলবেন মৌলানা নাসির উদ্দিন লস্কর। সঙ্গীতালেখ্য শুনবেন সকাল 9:30। বিশ্ব জেগেছে মুখর আনন্দে ও রাত 10:00 ঈদের আনন্দধারায়। বেলা 10:00 বাংলা ছবির গান। ঈদ উপলক্ষে কাওয়ালি গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 11:00। আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন দেবলীনা রায় বেলা 11:30। আর এর অব্যবহিত পরে লোকগীতির অনুষ্ঠানের ঈদের গান শুনবেন সমবেত কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা 12:30 বাংলা গানের অনুষ্ঠানে। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শান্তিনাথ গঙ্গোপাধ্যায়। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 শুনবেন স্বপন শীলের দোতারা বাদন। ভজনের শিল্পী লতা মঙ্গেশকর দুপুর 2:30। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী। চাষাবাদের কথা সন্ধ্যে 6:45, এতে বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মাসিক স্বাস্থ্যবিধি। এ নিয়ে বলবেন কাছার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিরিষা রাও চক্রবর্তী। স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণ করেছেন মিতা শর্মা। রাত 8:00 অনুষ্ঠান খেলার জগৎ। লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 টপ্পা শুনবেন মায়া রায়ের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 অনুষ্ঠান সৃজন। এতক্ষণ প্রথমে আজকের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি।

চা শ্রমিক ভাই বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের দুটি পাতা একটি কুঁড়ি অনুষ্ঠান। তো চা শ্রমিক ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আসরে রয়েছে বর্থল গাঁও পঞ্চায়েতের স্টাফলাইন চা বাগান এলাকার বিভিন্ন শিল্পীদের পরিবেশিত একটি বিচিত্রানুষ্ঠান। তাহলে আসুন শ্রোতা বন্ধুরা, আমরা আসরের শুরুতেই শুনে নেই বিচিত্রানুষ্ঠানটি।

চা শ্রমিক ভাই বোনেরা, আসরে এতক্ষণ প্রচারিত হল বর্থল গাঁও পঞ্চায়েতের স্টাফলাইন চা বাগান এলাকার বিভিন্ন শিল্পীদের পরিবেশিত বিচিত্রানুষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন মহানন্দ গোস্বামী, অলেক রাজওয়ার, অপরাজিত নায়েক, শম্পু বাক্তি ও বাবুল শেদবর্গী। চা শ্রমিক ভাই বোনেরা, আসুন আসরে এবার আমরা সমবেত কণ্ঠে আরও একখানা গান শুনি।

0: চা শ্রমিক ভাই বোনেরা, আপনারা সমবেত কণ্ঠে গানখানা শুনলেন। আমাদের হাতে আর সময় নেই, আপনাদের আবারও আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আজকের দুটি পাতা একটি কুঁড়ি অনুষ্ঠান।
1: অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি শুনলেন। একটি ঘোষণা, স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10টা থেকে 11টা পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627 79 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে চাষাবাদের কথা।

0: কৃষক ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চাষ আবাদের কথা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন গ্রীষ্মকালীন সবজি ক্ষেতে রোগ পোকা দমন, এ নিয়ে বলবেন এম মাধুর্য সিংহ।
1: গ্রীষ্মকালীন সবজি বলতে আমরা তো সবটা জানা আছে যে এই অঞ্চলে প্রধানত লাউ জাতীয় সবজি, যেমন মিষ্টি কুমড়া, চাল কুমড়া, শসা, ঝিঙ্গা, করলা, কাঁকরোল, তারপর আপনার ডাল জাতীয় রামাই সবজি হিসাবে ডেঙ্গা, ভেন্ডি, কচু ইত্যাদি সবজি চাষ হয়ে থাকে। আমি বলতে চাই সবজি চাষে বিভিন্ন প্রজায় বিভিন্ন ধরনের রোগ পোকা আক্রমণ হয়,

আমরা এখানে আমি কয়েকটা মানে স্টেজ আছে গ্রাহক, আমরা যে শস্য চারা অবস্থা, তারপরে গাছ বাড়ার সময়, তারপরে আবার ফুল ফল আসার সময়, তারপরে ফল পোকার সময়, বিভিন্ন সময়তে বিভিন্ন ধরনের পোকা এই যায়। প্রথমটা কি আমি বলতে চাই, চারা অবস্থাতে আপনার জায়া পোকা ইংরাজিতে বলতে এফিড চারা তুলিতে, তারপরে আবার কাটই পোকা কাটওয়াম ইংরাজিতে, তারপরে আপনার সাদা মাছি হোয়াইট ফ্লাই ইত্যাদি পোকা, তারপরে আবার রোগের মধ্যে আপনার গোড়া পোচা রোগ, ইয়েলো মোজেক ভাইরাস ইত্যাদি রোগ দেখা যায়। তারপরে আপনার গাছ একটু বাড়ার বাদে লাউ জাতীয় সবজিতে ইপিলেকনা বিটল, রেড পাম্পকিন বিটল, বেগুনে আবার কান্ড ছিদ্রকারী পোকা, তারপরে পাতা মোড়ানো পোকা, রামাইসে আবার আপনার জায়া পোকা এফিডজি আমি যে বল, তারপরে আবার ভেন্ডিতে আবার সাদা মাছির হোয়াইট ফ্লাই আক্রমণ দেখা যায়। তাছাড়া আবার লাউ জাতীয় সবজিতে আপনার ডাউনি মিলডিউ, ভেন্ডিতে আবার ইয়েলো মোজেক ভাইরাস এবং রামাইসে গোড়া পোচা রোগে আক্রমণ দেখা যায়। তারপরে আবার গাছ আস্তে আস্তে বড় হয়ে হয়ে আইতে আইতে ফল আসার সময় যে বিভিন্ন স্টেজ স্টেজ, তখন আপনার এই যে আগে যে বলছেন ঠিক এরকম আবার লাউ জাতীয় সবজিতে এপিলেকনা বিটল আবার পড়বো, রেড পাম্পকিন বিটল পড়বো, ভেন্ডি বেগুনে ফল ও কান্দ ছিদ্রকারী পোকা এবং ডাউনি মিলডিউ ফাঙ্গাল রাস, ফাঙ্গাল একটা ছত্রাক জাতীয় একটা বিমার লাউ জাতিতে, তারপরে আপনার ভেন্ডিতে ইয়েলো মোজেক ভাইরাস YMV ঘটে, এপিলেকনা বিটল মানে আমার শত শত পোকা, মানে এই পোকা তো খুব সাংঘাতিক পোকা, কিন্তু এই পোকা তো আপনার তার গ্রাস একটা, তার ছোট বাচ্চা একটা আছে পোকা, ছোট পোকা আমার গাছের পাতা সবুজ ক্লোরোফিল যে আছে, ক্লোরোফিল তো খায় পুরা সাদা করে সাদা করে, তারপরে আবার এপিলেকনা বিটল পুরা বিটল মানে হওয়ার বাদেও খাই, তারপরে আবার রেড পিঙ্কল রেড পাম্পকিন বিটল, যে রেড পাম্পকিন বিটল ঠিক এরকম মানে মানে পাতা তো সাদা করে খাই, তারপরে আপনার কান্ড ছিদ্রকারী পোকা আমরা বেগুনে যে বাজারে তা বেগুনেও খাই দিয়ে, তারপরে আপনার গাছের ডাল যে আছে কান্ড যে আছে কান্ড তো খাই দিয়ে, যেমন ডাউনি মিলডিউ আরেকটা আছে পাউডার মিলডিউ আর ফাঙ্গাল রাস, এগুলো ছত্রাক জাতীয় বিমার, এটা আমার লাউ জাতি আমার যে মিষ্টি কুমড়ো শাল কুমড়ো তারপর ঝিঙ্গা ওখানে আপনার পাতা যে গাছের পাতা যে আছে গাছের পাতাতে কোনো কোনো সময় সাদা হয়ে থাকা, তারপরে নিচ দিকে সাদা হয়ে থাকলে পাউডার মিলডিউ, নিচ দিকে আবার গুটি গুটি হলুদ রঙের একটা যদি থাকে ডাউনি মিলডিউ, তারপরে আবার শত শত স্পট স্পট স্পট হইয়া যদি হলুদ যদি থাকে ফাঙ্গাল রাস। ফল পাকার সময় তো আবার ফলের মাছি, ফলের মাছি তো আপনার যে আমি বাজারে আমরা দেখছি কোন কোন সময় না না লাউ যে মানে পুরা শেপ সুন্দর শেপ হইতো না, একদিকে ছোট তারপরে একদিকে বড়, জিঙ্গা গান্ধী পোকা নাই ফ্রুট ফ্লাই ফলের মাছি, এই মাছি থেকে মানে মাছি খায়া ফ্রুট তো মানে পুরা নর্মাল শেপ হয় না, তারপরে আবার বেগুন বেগুনের ক্ষেত্রে আপনার ফল কান্দ সিদ্ধকারী তো আবার আসেই এই দুইটা, যেহেতু এখন তো আমি বলছিলাম সবজি চাষের শুরু থেকে রোগ পোকা উপদ্রব লেগে থাকে, তাই চাষের প্রথম থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমি গাছ লাগাইছি বয়া সারি দিলে তো হয়তো না, তখন যে প্রথম যে আমার এখন আমি কইতে বলতে চাই মাটি পরিশোধন, মাটি পরিশোধন করার সময় আপনার চারাতলি তৈরি করা আগে আমার চাষি ভাইরা মাটি গভীরভাবে চাষে নিতে হবে, তারপর ফর্মেল ডিহাইড কয় একটা মেডিসিন আছে, ফর্মেল ডিহাইড মেডিসিন তো এক ধরনের ওষুধ, এক লিটার জলে দুই মিলিলিটার গুলে সে মাটিতে ছিটিয়ে দিয়ে, তারপর আবার পলিথিন পেপার যদি একটু মানে পলিথিন পেপার যদি নাই সুবিধা যদি নাই কলা পাতা দিয়ে ঢেকে দিতে হবে আপনার 48 ঘন্টা, তারপরে আপনার মাটিতে মাটিবাহিত যে রোগ যেমন যে গোড়া পচা রোগ পরে যাইব যে রোগ, তারপরে আপনার যখন মানে গাছের খুব খুশি থাকার সময় কাটওয়াম যাইব কাতে পোকা এই আক্রমণ থেকে রোধ করা যাবে, তারপরে আবার নেক্সট স্টেপ হলো আপনার বিস্তৃত রইত, বিস্তৃত রইত তো তখন আবার কিছু কিছু আমার বীজের সঙ্গে মানে চলে আসে এই রক্ত থাকি আপনার ই করা লাগে আপনার বেবিস্টিন জেগাস্টিন ডেরোসল নামের ওষুধ আছে, আর বীজ 1 কিলোগ্রাম যদি হয় তার সঙ্গে 1 গ্রাম বীজের সঙ্গে মিশিয়ে বীজ পরিশোধন করলে খুব, তারপরে আপনার মনে করেন আবার আমার বীজ লাগাইছি, বীজ লাগানোর পরে চারা তো মানে একটু একটু বাড়ছে মানে সিডলিং বেজে দিয়ে গ্রোয়িং স্টেজ চাইছে, তখন আবার আপনার সাদা মাছি আইব ভেন্ডি ক্ষেত্রে জায়া পোকা আইব রামাইছে বা লাউ জাতিতে, এই ক্ষেত্রে সবচেয়ে আপনার সহজ একটা 500 গ্রাম সাদা পাতা, কোন সাদা পাতা হইলে ভালো খুব ভালো 4.5 লিটার মানে 1 গ্যালন জল 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে সাদাটা, আর আর একটা 120 গ্রাম হতে 100 গ্রাম হলে হইব বা একটু একুরেট কিছু না 120 গ্রাম বাংলা সাবুন যে আছে অন্য আর একটি পাত্রে ভিজিয়ে রাখতে হবে,
পরদিন এই যে ভালোভাবে

0: মিশিয়ে মিশন তৈরি করতে হবে। এই মিশন করার বাদে এই অসুর হয়ে গেল, এক মাক মিশন আর ছয় সাত মাক জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করলে আপনার এপিলিনা এপিগলিনা বিটেল গ্রাব যা আছে সাদা মাছি আছে এই আক্রান্ত গাছে স্প্রে করলে রক্ষা পাবো। তারপরে আবার আমার চাষি ভাইরা মনে করেন কিছু কিছু আমার চাষি ভাইরা আছে খুব গাই পালছে, এখন আবার আরেকটা মেথড আছে এক লিটার গোমূত্র যে আছে একটা পাত্রে পনেরো দিন নাকি বিশ দিন রোদে ঢেকে রেখে রোদে রেখলে তাড়াতাড়ি পচে যায়, পুরাপুরি পচে গেল তারপরে এই গোমূত্র সাথে ছয় লিটার জলের লগে মিলিয়ে স্প্রে করলে রামাইস ভেন্ডি ইত্যাদি যে স্প্রে করলে আপনার এই হোয়াইট এফিড সাদা মাছি এই কন্ট্রোল করা যাবে। তারপরে আবার আমার বর্তমানে তো আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টও ই করা বাদে তারপরে আমার কিছু পেস্টিসাইড ও রেসিডিও আছে কয়া, এখন নতুন একটা বায়ো পেস্টিসাইড বাহির করছে তার নাম হয়েছে বিবেরিয়া বেশিয়ানা। বিবেরিয়া বেশিয়ানা আপনার আড়াই গ্রাম এক লিটার জলে গুলিয়ে স্প্রে করলে তার আর নতুবা আপনার যে নিম পেস্টিসাইড যে আছে নিম পেস্টিসাইড এক লিটার জলে তিন মিলিলিটার জল গুলিয়ে স্প্রে করলেও এপিলেকনা বিটল বা রেড পাম্পকিন বিটল কন্ট্রোল করা যায়। তারপরে আবার কৃষকরা আবার এটু যদি ব্যবস্থা করতে পারি না তখন আধা কাপ কাঠের ছাই আর আধা কাপ চুন মানে চারি লিটার জলে লাগিয়ে
1: গুঁড়ো
0: কাঠের যে আমার আগুন জ্বালানি বাদে ছাই যে থাকে ছাই আধা কাপ তারপরে আধা কাপ চুন চারি লিটার জলে লগে তিন চার ঘন্টা ভিজিয়ে তারপরে সেকে নিয়ে স্প্রে করলে খুব ভালো কাজ সেকে নিতে হবে, তার স্প্রেতে স্প্রে করতে অসুবিধা হবে তো লোক হয়ে যাবে। তারপর নেক্সট আবার আমার বেগুনে যে কান্দ্র ফল ছিদ্রকারী পোকা যে আছে এই একটা ভালো একটা মেথড আছে, একশো গ্রাম আমার আতা গাছের পাতা কুচি করে এক লিটার জলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর অন্য একটি পাত্রে একশো গ্রাম নালিয়া পাতের বীজ ভিজিয়ে রাখতে হবে। পরদিন আপনার আতা পাতা এবং নালিয়া বীজে আলাদা আলাদা ভাবে বেটে সেকে নিতে হবে, দুইটা মিক্স করার বাদে আপনার পাইব সলিউশন দুই লিটার মিশন পাওয়া যাবে। এই দুই লিটার মিশন যে আছে আপনার আগুনে ফুটিয়ে আবার আধা লিটার পরিমাণ কমিয়ে আনতে হবে, কমিয়ে আনছে তো আধা লিটার, আধা লিটার হওয়ার বাদে আপনার তৈরি মিশন যে আছে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার বাদে আপনার এক দশ অনুপাতে জলের সাথে মিশিয়ে বেগুন গাছে স্প্রে করলে আপনার কান্দ ছিদ্রকারী পোকা আক্রমণ প্রতিহত করা। এগুলো সব জৈবিক পদ্ধতি, জৈবিক পদ্ধতি এগুলো অবলম্বন করলে একদিকে যেমন আপনার রোগ পোকা নিয়ন্ত্রিত হয় তেমনি অপর দিকে মানুষের স্বাস্থ্য যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়। নিম পেস্টিসাইড আমার এখন বাজারে কিছু মানে পাওয়া যায়, নিম পেস্টিসাইড যদি পাওয়া যায় মানে কিছু কিছু কোম্পানি আলাদা আলাদা কিন্তু মিনিমাম তিন মিলিলিটার কিছু নিম পেস্টিসাইড ফাইভ মিলিলিটার পর্যন্তও দেয়, তখন নাই নিম পেস্টিসাইড স্প্রে করলে আমার স্বাস্থ্য লাগে ক্ষতিকারক হয় না। তারপরে আবার এইগুলা আমার জৈবিক যে পেস্টিসাইড বা জৈবিক মেথড যে করার বাদে যদি আমরা যে কন্ট্রোল করতে পারি না তখন আমরা কেমিক্যাল রাসায়নিক ব্যবহার করতে হয়, তখনও আমরা আবার চিন্তা করা উচিত মাথায় রেখে ওষুধ নির্বাচন কোনটা মানে সবচেয়ে পয়জন ইফেক্ট যে আছে কম থাকা, তার মধ্যে আমার কিছু ওষুধ আছে রোগর কারবারিল নুভান, রোগর দিতে হইলে আপনার এক লিটার জলে তিন মিলিলিটার, কারবারিল দিলে জলে দুই মিলিলিটার, নুভান দিলে একই এক লিটার জলে দুই মিলিলিটার মিশন করিয়া ব্যবহার করতে যায়। তারপর আপনার আইসি আপনার ইয়েলো মোজেক ভাইরাস, ইয়েলো মোজেক ভাইরাস তো সাদা মাছি একটা ভেন্ডি মাঝখানে উড়িয়া পুরে তারা মানে রক্ত ছড়ায়, ভাইরাস তো কন্ট্রোল করা সম্ভব না কিন্তু আমার এই সাদা মাছি ক্যারিয়ার যে করে ফোন করে তারে কন্ট্রোল করতে যদি পারি নিয়ন্ত্রণ করতে যদি পারি আমরা মানে সহজে এই ইয়েলো মোজেক ভাইরাস কন্ট্রোল করতে পারি। আমি আগে যে বলছিলাম আপনার এই যে সাদা পাতা আধা কিলো এক কিলো ভিজাইয়া তারপরে গোমূত্র ওগুলো করলে ইজিলি মানে এটা সরিয়ে যায়। তারপরে আপনার আপনার বেগুনও লাগে আবার আর একটা সাংঘাতিক বিমার একটা আছে ঝরা রোগ ইংরাজিতে বলতে আপনার উইল্টিং বলে, এই উইল্টিং তো একটা হয়েছে আপনার ফাঙ্গাসও লাগি ছত্রাক লাগি তো এই যে ব্যাকটেরিয়ার জন্য হয়, তখন ফাঙ্গাসও লাগি যদি হয় আপনার মানে রাত্রি গাছ ঠিকঠাক থাকবো তখন বেলি বাড়তে বাড়তে আস্তে আস্তে ঝরিয়ে যায় রাত্রি আবার ঠিক থাকে, এরকম করিয়া আপনার সাত থেকে দশ দিন মতন গাছ বেশিয়ে থাকে তারপরে আস্তে আস্তে গাছ মরি যায়। তখন আমার বায়ো পেস্টিসাইড আরো একটা আছে ট্রাইকোডার্মা ভিরিডি আড়াই গ্রাম এক লিটার জলে দিয়া, ট্রাইকোডার্মা ভিরিডি যদি পাই না আমার পুরানা ইন্ডোফিল আড়াই গ্রাম এক লিটার জলে ব্যবহার করলে হয়ে যায় রক্ষা হয়ে যায়।

আর একটা মানে এই তা উল্টা তাড়াতাড়ি একটা সাংঘাতিক ব্যাকটেরিয়া উইল একটা আছে, ব্যাকটেরিয়া উইল ব্যাকটেরিয়া থাকি হয় এই এক একদিন এক কয়েক ঘন্টার ভিতরে মানে মরি যায়। আর সহজে বুঝবা লাগে একটা উপায়, গাছ তো যদি ঝাঁকড়ানো যদি যায় না আপনার পাতা সাথে সব ঝরে যাবে, ফল সব ঝরে যাবে, তখন আমরা বুঝতে লাগবো ব্যাকটেরিয়ার জন্য উইল্টিং হয়েছে ঝরে। এখন যে আমি আগে যে বলছিলাম আপনার ফর্মাল দিয়া মাটির সঙ্গে মিশ্রণ করা যায়, কিছু কিছু ভাইরা চাষি ভাইরা আছে তারা ফর্মাল দিয়া ব্যবহার করলো না। তারপরে আমি একটা কথা তো আমি সংক্ষেপে বলবো লাগে, আমি বলছিলাম না ঠিক মতো মানে ড্রেন তো রাখছে না জল নিকাশ, এই জন্য থাকি আপনার মাটি দূষিত আছে, এই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার জন্য উইল্টিং তো হয়ে থাকে। কিন্তু আমরা সিমটম বুঝতে লাগবো এই উইল্টিং ঝরা রোগ তো ফাঙ্গাস জন্য হয়েছে বা ব্যাকটেরিয়ার জন্য হয়েছে, কেন হয়েছে। আর ব্যাকটেরিয়ার জন্য যদি হয় আপনার ATW একটা মিক্সচার আছে, ATW যে আপনার এক গ্রাম হিং পাঁচ গ্রাম হলুদ আর দশ লিটার জল সঙ্গে মিশিয়ে সলিউশন বানাইলো, বানানি বাদে এই দশ লিটার জলে তিন গাছের মধ্যে দিলে এই হয়ে যায়। আর একটা আমার লাউ গাছের মধ্যে ফাঙ্গাল রাস সাঁতরা জাতীয় রাস একটা আছে, মানে আমি আগে যে বলছিলাম শত শত হলুদ রঙের দাগ পরে বাদামি রঙের দাগ, তারপরে সম্পূর্ণ গাছ মানে এই বাড়তে বাড়তে গাছ মরে যায়। তখন আপনার এক লিটার জলে এক চামচ ছাই কাঠর ছাই আগে যে বলছিলাম রাত্রে ভিজিয়ে রেখে পরদিন সকালে এক কাপ দুধ গরুর দুধ মিশিয়ে তার সাথে তারপরে এক তিন অনুপাতে জল মিশিয়ে স্প্রে করলে খুব ভালো কাজ দেয়। মানে আপনার যে ফাঙ্গাল রাস ছোট ছোট দাগ পরা যে বিমার পাতে জামিয়েছে বলছিলাম লাউ গাছের লাউ জাতীয় জিঙ্গা হইতে পারে কলা হইতে পারে, এক লিটার জল লইছে এক, তারপরে আপনার এক চামচ ছাই লইছে, দুইটা মিলিয়া এক রাত্রি ভিজিয়ে রাখ মানে এক লিটার জল আর এক চামচ ছাই, পরদিন সকালে এক কাপ দুধ আবার মিশিয়ে তারপরে আবার তিন লিটার জল মিলাইয়া, তিন অনুপাতে তো মানে আপনার তিন লিটার জল মিলাইয়া তারপরে স্প্রে করলে খুব ভালো। আর একটা কয়েকটা বিমার আছে লাউ জাতি, আপনি তো দেখছে সাদা সাদা পাউডার হয়ে পাতাতে ঢাকি দিয়ে পাউডারি মিল দিও, পাউডারি মিল দিয়ে জন্য আপনার কেরাথেন ওয়েটেবল পাউডার একটা মেডিসিন আছে আধা গ্রাম এক লিটার জলে মিশন করিয়া বা বেবিস্টিন এক গ্রাম এক লিটার জলে মিশিয়া স্প্রে করলে মানে এই রোগ থাকি মানে এই হয়। পাউডারি মিল দিয়ে আপনার পাতাতে সাদা সাদা পাউডার হয়ে উপরে উপরে তখন আপনার কেরাথিন একটা কেরাথিন ওয়েটেবল পাউডার একটা মেডিসিন আছে আধা গ্রাম দিতে লাগবো এক লিটার জলে, কেরাথিন ওয়েটেবল পাউডার যদি পায় না বাজারে বেবিস্টিন দিলে হয়, বেবিস্টিন স্প্রে করলে রোগ তো থাকে এই হয়ে যায় বাসানি যায়। সবচেয়ে ভালো আপনার সকাল দিকে দিতে পারলে ভালো, বাতাস চলে না তারপরে আবার সকাল দিকে যদি পায় না সন্ধ্যাবেলা হয়ে গেছে চারটা সাড়ে চারটার সময় দিলে ভালো। তারপরে আপনার আরেকটা দাউনি মিল দিয়ে আছে, কম হয় কিন্তু মধ্যে মধ্যে দেখা যায় দাউনি মিল দিয়ে পাতার নিচ দিকে হলুদ হইয়া গুটি গুটি গুটি গুটি হইয়া বিমা একটা পড়ে যায়, তখন কপার ফাঙ্গি সাইড আপনার ফাইটোলান হইতে পারে ব্লাইটক্স হইতে পারে, এক লিটার জলে চারি গ্রাম মিশন করিয়া যদি ফাইটোলান ব্লাইটক্স যদি পাওয়া যায় ইন্দোফিল জেট 78 ওষুধ আছে এক লিটার জলে তিন গ্রাম জলে মিশিয়া স্প্রে করতে হবে, তখন এই করতে বাসানি যায় গাছটু এইগুলো বিমার। আর বাকি আমি আপনার সাধারণত আমার কচু গাছে বিমার অতটা হয় না, ডেঙ্গাতে হয় না, ডেঙ্গাতে মধ্যে মানে পাতা সাদা খাই দিই, পাতা সাদা যদি খাই দিই আপনার সাদা রস তারপরে গরু মূত্র দিয়ে, তারপরেও আপনার গাছের মানে কিছু কথা আমি ছোট ছোট কথা বলছিলাম না, আপনার পরিষ্কারভাবে ক্ষেত করতে লাগবো, আগাছা সাফা করতে লাগবো, তারপরে গাছের দূরত্ব মেনটেন করতে লাগবো, ব্যালেন্স ফার্টিলাইজার দিতে লাগবো, দূরত্ব আপনার মোটামুটি তিন হাত মতো দূরত্ব হইতে লাগবো। গতিকে এইগুলো সব মানে যদি আমরা সব নিয়ম যদি ফলো করে যদি আপনার চাষি ভাইরা আমার গ্রীষ্মকালীন শাক সবজি পোকা তারপরে রোগ আক্রমণ যে থাকি সুন্দরভাবে মানে আপনার ইকো করে করে ফলো করতে অবলম্বন করতে। লাউ জাতীয় গাছে মানে এটু আপনার হেক্টর হিসাবে আছে কিন্তু মানে আপনার কতটা গাছ ধরে হিসাব করে তারপরে ই হইতে লাগবো, কিন্তু যে এখন আমি যতটুক মানে পচন সার মিলাইলে আমার সবজি লাগে খুব ভালো। তারপরে আমার চাষি ভাইরা যদি আবার আমার ঘরে পাওয়া জিনিস নিজেরা যদি বানায় যদি দিতে যদি লাগে তখন আমরা বড় মিক্সচার কয়েকটা ওষুধ একটা আছে বড় মিক্সচার নিজে যদি বানাইতে পারলে খুব ভালো, ছত্রাক জাতীয় মানে কন্ট্রোল করা যায় না।

0: মিল্কা যে আপনার জানে আছে, মিল্কা 100 গ্রাম লইলো, 5 লিটার জল, কিন্তু পাত্র তো আপনার হইতে হবে প্লাস্টিক বাকেট, কারণ আপনার লোহার বালতি হইতে পারতো না, অ্যালুমিনিয়াম বালতি হইতো, প্লাস্টিক বালতিতে 5 লিটার জলে গুলিয়া গলতে হবে। তারপরে আবার নেক্সট দ্বিতীয় আবার বালতি, দ্বিতীয় বালতিতে 100 গ্রাম চুন, চুন বলতে আপনার খাওয়া চুন না, দেওয়ালে দেওয়া শক্ত, দেওয়ালে দিয়ে 5 লিটার জলে একই পরিমাণ 100 গ্রাম গলতে হবে। গুলার দুইটা তো আলাদা আলাদা ভাবে গুলা হয়ে গেল, তারপরে তৃতীয় পাত্র আর প্লাস্টিক বালতি একটাতে দুইটা সমানে সমানে আস্তে আস্তে ঢালিয়া আর একজন মানুষে আস্তে আস্তে লাড়িয়া থাকতালাম, তারপরে সুন্দরভাবে মিশন হয়ে গেল। মিশন হওয়ার বাদে নতুন একটা স্টিলের চাকু বা নতুন ব্লেড দিয়া ভিজিয়ে টেস্টিং করা হয়, টেস্টিং করার সময় ব্লেডটা যদি মরিচা যদি ধরে তখন আমরা আবার চূর্ণর কিছু সলিউশন ঢালতে লাগবো, আর মরিচা না পড়ার বাদে সুন্দর করে সেকিয়া ফিল্টার করিয়া তারপরে স্প্রে করলে যে কোনো ফাঙ্গেল সাতাক জাতীয় বিমার যে আছে সহজেই কন্ট্রোল করে। কিন্তু একটা মানে আমার মনে রাখতে লাগবে কি আপনার খুব ফ্রেশ বানাতে লাগবে, আজকে বানাই কালকে দিমু পরশু দিমু সঙ্গে সঙ্গে দিয়ে হবে, এগুলা মানে আমরা এই মতামতি একটা আমি বলছিলাম কাউকে।
1: কৃষক বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রীষ্মকালীন সবজি ক্ষেতে রোগ পোকা দমন, এ নিয়ে বললেন এম মাধুর্য সিংহ। আসুন এবারে চাষের গান শুনি নাজিমউদ্দিন বড়ভূঁইয়া ও সহশিল্পীদের পরিবেশনায়।

চাষের গান শুনলেন নাসিমুদ্দিন বড়ভূঁইয়া ও সহশিল্পীদের পরিবেশনায়। কৃষক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এলো। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানে শেষ করছি।

0: চাষাবাদের কথা শুনলেন।
1: কিরে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: আকাশবাণী শিলচর, এখন শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, ছবির নাম আরতি।

0: এতক্ষণ হিন্দি ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:55। এখন দিল্লি কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত সংবাদ শুনবেন।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। তিনি আজ গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ গণবণ্টন ব্যবস্থা সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বাংলা ছবির বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচএস প্রণয় প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। গ্যাংটকে আজ সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু ছাত্রছাত্রীদের তাঁদের ধারণা, উদ্ভাবন এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার পরামর্শ দেন। শ্রীমতী মুর্মু বলেন, শিক্ষাই ক্ষমতায়নের একমাত্র পথ। সিকিমের জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীজগতের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন, 2016 সালে সিকিম একটি জৈব রাজ্যে পরিণত হয়েছে।
2: নর্থ ইস্ট কা বিকাশ দেশ কি সমগ্র বিকাশ কে লিয়ে অনিবার্য হয়। পূর্বোত্তর ক্ষেত্র কা বিকাশ ও রাষ্ট্রীয় বিকাশ কে লক্ষ্য আপোষ মে জুড়ে হুয়ে হ্যায়। ইহা কে যুবাও মে অসীম প্রতিভা হ্যায়। সিকিম সহিত অন্য রাজ্য সে আয়ে হুয়ে বিদ্যার্থীয় সে মে আগ্রহ কান্না চাহুঙ্গি কি আপ সব এক দূসরে কে সম্পর্ক মে রহে ওর মিলজুল কর রাষ্ট্রীয় বিকাশ মে যোগদান দেনে কা ভাবনা মে আগে বাড়ে।
1: কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায়

আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81 কোটি 35 লক্ষ ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনার সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ এবং সুবিধাজনক করে তোলা হচ্ছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট আজ বলেছে, মণিপুরে 2023 সালের হিংসা নিয়ে চলা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ উল্লেখ করেছে, বিশেষ তদন্তকারী দল এসআইটির প্রতিবেদন অনুযায়ী 400 জনেরও বেশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 207টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। মণিপুরে নারীদের ওপর যৌন নিপীড়ন ও জনসমক্ষে অপমানের একটি মামলায় গুয়াহাটি হাইকোর্টের 2 অভিযুক্তকে জামিন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর করা একটি আবেদনের শুনানি চলছিল। উল্লেখ্য, গত বছর 3রা মে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে বিক্ষোভের জেরে 260 জন মানুষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত 2টি ভারতীয় ভাষা সহ 3টি ভাষা শেখা বাধ্যতামূলক করার সিবিএসইর একটি নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল এম পাঞ্চলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্র, সিবিএসই এবং এনসিইআরটিকে নোটিশ জারি করে 2 সপ্তাহের মধ্যে তাদের জবাব চেয়েছে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এই প্রথম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা 2026-এর প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করেছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা upscionline.nic.in ওয়েবসাইটে 31 মে সন্ধ্যা 6টা পর্যন্ত তাঁদের মতামত জমা দিতে পারবেন। উত্তরপত্র চূড়ান্ত করার আগে প্রাপ্ত সমস্ত মতামত বিষয় বিশেষজ্ঞদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশু পাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকনিতে, ছাদে এবং অফিস ও দোকানের পাশে ছোট ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসামে এই আইন পাশ হল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে মন্ত্রী অতুল বোরা বিলটি পেশ করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দলও ঘটনাস্থল ঘুরে দেখছে। আগামীকাল পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা।
হাঙ্গেরির সংসদ আজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসি

সমিতির সদস্য হিসেবে থাকার পক্ষে ভোট দিয়েছে। পূর্বতন সরকারের আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল থেকে সরে আসার সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে। ভিক্টর ওরবানের সরকার গত বছর আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি গুজরাটের মুন্দ্রা উপকূলে একটি মাদক পাচার বিরোধী অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াড এটিএস এর সমন্বয়ে পরিচালিত যৌথ গোয়েন্দা ভিত্তিক এই অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আইসিজি একটি জাহাজে প্রায় 115 কিলোগ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকারও বেশি। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচএস প্রণয় বিশ্ব র্যাঙ্কিং এর পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রথম গেমে বিশ্ব র্যাঙ্কিং এ 5 নম্বরে থাকা ক্রিস্টির কাছে 10-21 সেটে হেরে গেলেও পরবর্তী দুই গেম 21-12, 21-18 সেটে জিতে প্রণয় পরবর্তী পর্যায়ে যাওয়া নিশ্চিত করেন। এর আগে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদান সহ গণবণ্টন ব্যবস্থা সার্থক পিডিএস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। খবর শেষ হল, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, আসাম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ধনী ভোটে গৃহীত, রাজ্য সরকারের সমগ্র শিক্ষা আসামের ঠিকাভিত্তিক শিক্ষকদের মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য সেবা যোজনার আওতায় আনার সিদ্ধান্ত, অনুপ্রবেশ ও জনবিন্যাসের অস্বাভাবিক পরিবর্তন আসামের পাশাপাশি জাতীয় সুরক্ষা, সাংস্কৃতিক পরিচয় ও সামাজিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে প্রত্যাহ্বান হয়ে পড়েছে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ, এবং সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় আগামীকাল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদুজ্জোহা উপলক্ষে প্রস্তুতি সম্পূর্ণ, রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনের আজ শেষ দিনে বহু চর্চিত অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কিত বিল ধ্বনি ভোটে গৃহীত হয়েছে। এর আগে বিলটি সম্পর্কে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অভিন্ন দেওয়ানি বিধির একটি সুদীর্ঘ ইতিহাস রয়েছে। ভারতে 2025 সাল থেকে এই বিধি সম্পর্কে কাজ অব্যাহত রয়েছে। বহু বিবাহ সভ্য সমাজের প্রথা হতে পারে না বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মনিরপেক্ষ দেশে সংবিধান মেনে শাসন চলবে। সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদ অনুসারে অভিন্ন দেওয়ানি বিধি বলবৎ হবে বলে প্রকাশ করে তিনি বলেন, এই বিষয়ে বিজেপি বা আরএসএস এর কোন স্বার্থ নেই, জনজাতি লোকেদের নিজস্ব নিয়ম রয়েছে বলে উল্লেখ করে ড শর্মা বলেন, জনজাতি সমাজে বহু বিবাহকে কখনো স্বীকৃতি দেওয়া হয় না, সেজন্য তাদেরকে অভিন্ন দেওয়ানি বিধির আওতার বাইরে রাখা হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধির মাধ্যমে সংখ্যালঘুদের তোষণ বন্ধ হবে বলে মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে প্রকাশ করেন। তিনি কংগ্রেস দল বিশেষ ধর্মীয় গোষ্ঠীর স্বার্থের জন্য কাজ করে বলে অভিযোগ করেন। ড শর্মা জনপ্রতিনিধিদের ধর্মনিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, অভিন্ন দেওয়ানি বিধি বিবাহ ও বিচ্ছেদের মধ্যে মত বিষয়গুলি নিয়ন্ত্রণ করবে। এ সম্পর্কে ড শর্মা বলেন,
1: সমান নাগরিক সংহিতা অসম 2026ৰ বিষয়ে আলোচনা কৰিব খুজিছো। অধ্যক্ষ মহোদয়, এই ইউনিফৰ্ম চিভিল কোডখনে কেইটামান দিশ ৰেগুলেট কৰিব। প্ৰথম, এই ইউনিফৰ্ম চিভিল কোডখনে বিবাহ আৰু বিবাহ বিচ্ছেদ এই দিশটোক নিয়ন্ত্ৰণ কৰিব। এই কমন চিভিল কোডখনে আমাৰ উত্তৰাধিকাৰী সূত্ৰে সম্পত্তি লাভ কৰাৰ যিটো আইনী পৰম্পৰা তাক ৰেগুলেট কৰিব। লিভ ইন ৰিলেশ্যনশ্বিপক ইয়াত আমি ৰেগুলেশ্যন কৰাৰ বাবে চেষ্টা কৰিম, চ' ডেট সকলোৱে সমান অধিকাৰ পায়।

0: আৰু বিবাহ আৰু বিবাহ বিচ্ছেদ উত্তৰাধিকাৰী লিভ ইন ৰিলেশ্যনশ্বিপৰ লগত জড়িত এই গোটেইবিলাক দিশ এই সমান নাগৰিক সংহিতাত আমি সন্নিৱিষ্ট কৰি লৈছো।
1: ক্ষমতাসীন বিজেপি দলের বিধায়ক পীযূষ হাজরিকা বিতর্কে অংশগ্রহণ করে জাতীয় সংহতি ও সমতার জন্য বিলটি জরুরি বলে মন্তব্য করেন। একইভাবে শাসক পক্ষের হয়ে বিশ্বজিৎ দৈমারী বিলটির সপক্ষে যুক্তি রাখেন। বিধানসভায় বিরোধী দলনেতা ওয়াজেদ আলী চৌধুরী আলোচনায় অংশ নিয়ে আসামে অভিন্ন দেওয়ানি বিধির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। অভিন্ন দেওয়ানি বিধি বিলটি গৃহীত হওয়ার পর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা উত্তর লক্ষিমপুর বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলটিও সভায় বিবেচনার জন্য উত্থাপন করেন। অনুপ্রবেশ ও জনবিন্যাসের অস্বাভাবিক পরিবর্তন শুধু আসামের সমস্যা নয়, বরং এটি জাতীয় সুরক্ষা, সাংস্কৃতিক পরিচয় ও সামাজিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে প্রত্যাহ্বানের বিষয় হয়ে পড়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা করা জনবিন্যাস সম্পর্কিত উচ্চস্তরীয় কমিটির বৈঠক কমিটি গঠনের প্রতি স্বাগত জানিয়ে ড শর্মা আজ সামাজিক মাধ্যমে এ সিদ্ধান্তকে দূরদর্শী ও নির্ণায়ক পদক্ষেপ বলে অভিহিত করেন। তিনি বলেন যে কমিটি জনবিন্যাসের পরিবর্তনের বিষয়ে অধ্যয়ন করবে ও দৃঢ়ভাবে এর সমাধান করবে। এর ফলে জাতীয় নিরাপত্তা অধিক শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন। আসামে দীর্ঘদিন থেকে উদ্ভূত সমস্যা রোধের ক্ষেত্রে এই সিদ্ধান্ত সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার গতকাল জনবিন্যাস পরিবর্তনের প্রভাব সম্পর্কে পর্যালোচনা করা সহ অনুপ্রবেশ রোধ করতে একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করবে। রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্য বলেছেন যে প্রযুক্তির উত্তরণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্বব্যাপী প্রতিযোগিতার এই যুগে শিক্ষার উৎকর্ষ সাধনের পাশাপাশি দক্ষতা, উদ্ভাবনী ক্ষমতা, নৈতিক মূল্যবোধের উপর সবসময় গুরুত্ব আরোপ করা উচিত। কটন বিশ্ববিদ্যালয়ের 125 বছরের প্রতিষ্ঠা দিবসের সঙ্গে সঙ্গতি রেখে আজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাজ্যপালের উৎকর্ষ পুরস্কার প্রদান করে শ্রী আচার্য এই কথা বলেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি বিকশিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দৃষ্টিভঙ্গির বিষয়ে উল্লেখ করে রাজ্যপাল উন্নত এবং আত্মনির্ভর রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় আসামের যুবক যুবতীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আস্থা প্রকাশ করেন। তিনি বলেন যে কোন একটি দেশের শক্তি তার যুব প্রজন্মের মধ্যে নিহিত রয়েছে এবং তাদের দৃঢ়তা ও দূরদর্শিতা রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে ও প্রত্যাহ্বানের সম্মুখীন হলে নির্ভীকভাবে সমাজ তথা রাষ্ট্রের সেবায় নিজেকে উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন। রাজ্য সরকার সমগ্র শিক্ষা আসামের ঠিকাভিত্তিক শিক্ষকদের মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য সেবা যোজনার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। সমগ্র শিক্ষার মিশন সঞ্চালক ওম প্রকাশ ঠিকাভিত্তিক শিক্ষকদের জন্য নগদ অর্থবিহীন চিকিৎসার সুবিধা প্রদান সম্পর্কে সব জেলার মিশন সমন্বয়ককে আজ চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে এর জন্য মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার আওতায় চিকিৎসা সেবার সুবিধা নিতে আগ্রহী শিক্ষকদের কাছ থেকে সম্মতিপত্র নিতে হবে। অনুরূপভাবে শিক্ষকদেরও আরোগ্য যোজনার অধীনে অর্থ কাটার অনুমতি দিতে হবে। মিশন সঞ্চালক ওম প্রকাশ আগামী 15 জুনের মধ্যে ঠিকাভিত্তিক শিক্ষকদের কাছ থেকে এই যোজনায় অন্তর্ভুক্তির জন্য যাবতীয় অনুমতিপত্র সংগ্রহ করতে বলেছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পাঠ্যক্রমে ভর্তির জন্য নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া সংক্রান্ত মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তদন্তকারী সংস্থা এই পর্যন্ত এই মামলায় দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর এবং অহল্যানগর থেকে 13 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সিবিআই এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তের 49টি স্থানে তল্লাশি চালিয়ে বহু আপত্তিকর নথিপত্র, ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে গত 3রা মে অনুষ্ঠিত নিট ইউজি পরীক্ষা বাতিল করতে হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যপাল লক্ষণপ্রসাদ আচার্য ঈদ উদ জোহার প্রাক সন্ধ্যায় রাজ্যবাসীকে বিশেষ করে ইসলাম ধর্মাবলম্বী লোকেদের শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যপাল তার বার্তায় বলেছেন যে ঈদ উদ জোহা ত্যাগ, করুণা, দয়া, আস্থা এবং ভ্রাতৃত্ববোধের শাশ্বত মূল্যবোধকে প্রতিফলিত করে। তিনি একই সঙ্গে সমাজের সকল শ্রেণীর লোকেদের মধ্যে ঐক্যের বন্ধন সুদৃঢ় করে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সম্মানের মনোভাব নিয়ে এই উৎসব পালন করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। এই পবিত্র উৎসব একটি সর্বাত্মক ও প্রেম ভালোবাসা ভরসায় ভরা সমাজ গড়ার সদিচ্ছা সহিষ্ণুতা এবং সামগ্রিক দায়িত্বের আদর্শরাজি বজায় রাখতে সকলকে

0: অনুপ্রাণিত করবে বলে রাজ্যপাল আশা প্রকাশ করেছেন। আসামের সদ্ভাবনা ও ভ্রাতৃত্ববোধের চিরাচরিত ঐতিহ্য রাজ্যের মহান শক্তি বলে অভিহিত করে শ্রী আচার্য এই উৎসব রাজ্যের জনসাধারণের মধ্যে ঐক্য ও বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেছেন। দেশের বিভিন্ন অংশের সঙ্গে আসামেও আগামীকাল ইসলাম ধর্মাবলম্বী লোকেরা উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদুজ্জোহা পালন করবেন। এই উৎসবকে ঈদুল আজহাও বলা হয়ে থাকে। সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদুজ্জোহা উৎসাহ উদ্দীপনায় পালন করা হবে। কাছাড় জেলায় এই উপলক্ষে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ঈদগাহগুলিকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। শিলচরের ঈদখোলা ঈদগাতে আগামীকাল সকাল ৮টায় ঈদের নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের শাহী ইমাম মৌলানা সাব্বির আহমেদ। এদিকে টিকরবস্তি ঈদগাহ ময়দানে আগামীকাল সকাল ৮টায় নামাজ পড়াবেন শিলচর আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মৌলানা মকবুল হোসেন। হাইলাকান্দি জেলায় আগামীকাল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদুজ্জোহা পালন করা হবে। এই উপলক্ষে জেলার প্রতিটি ঈদগাহকে ঈদের নামাজের জন্য সাজিয়ে তোলা হয়েছে। হাইলাকান্দি জেলার কাটলিছোড়া বাসস্ট্যান্ড ঈদগাহে সকাল ৮:৩০টায় ঈদের নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত সারিফুল হক। এদিকে হাইলাকান্দি টাউন ঈদগাহে ঈদের নামাজ পরিচালনা করবেন মৌলানা তৈয়বুর রহমান লস্কর। জেলার কাটলিছোড়া আলগাপুর সহ অন্যান্য স্থানে শান্তিপূর্ণভাবে ঈদ পালনের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। হাইলাকান্দি জেলা প্রশাসন এই উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শ্রীভূমি জেলায় আগামীকাল সকাল ৭টায় করিমগঞ্জ টাউন ঈদগাহে ঈদুজ্জোহার পবিত্র নামাজ পাঠ করাবেন মৌলানা হাফিজ মুফতি ইমরান হোসেন কাশেমি। অন্যদিকে শ্রীগুড়ি উমরপুর ঈদগাহ ময়দানে সকাল ৬টায় ঈদের নামাজ পরিচালনা করবেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত শায়খুল হাদিস হজরত মৌলানা ইউসুফ আলী। এদিকে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে জেলায় ঈদুজ্জোহা উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করতে জেলার ৫টি চক্রে ৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। জেলা আয়ুক্তের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে মদনপুর রাজস্ব চক্রে মংভে এংহি, নীলামবাজারে চক্র আধিকারী কনুরা গগৈ, পাথারকান্দিতে অদিতি নুনিসা, রামকৃষ্ণনগরে অন্তরা পাল এবং শ্রীভূমি সদর রাজস্ব চক্রে বিকাশ ছেত্রীকে নিয়োগ করা হয়েছে। শিলচর লোকনির্মাণ বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জনসাধারণের নিরাপত্তা ও স্বাভাবিক যানবাহন চলাচল বজায় রাখতে সড়কের পাশে নর্দমার উপরে রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে নেবার নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নির্মাণ সামগ্রী সড়কের পাশে ফেলে রাখার ফলে পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে এবং যান চলাচলে অসুবিধা হচ্ছে। সড়কের পাশে রাখা এসব নির্মাণ সামগ্রী অবিলম্বে সরিয়ে নেবার তিনি নির্দেশ দিয়েছেন। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। আসাম বিধানসভার অভিন্ন দেওয়ানি বিধির ধ্বনি ভোটে গৃহীত রাজ্য সরকারের সমগ্র শিক্ষা আসামের ঠিকাভিত্তিক শিক্ষকদের মুখ্যমন্ত্রী লোকসেবা আরোগ্য যোজনার আওতায় আনার সিদ্ধান্ত, অনুপ্রবেশ ও জনবিন্যাসের অস্বাভাবিক পরিবর্তন আসামের পাশাপাশি জাতীয় সুরক্ষা, সাংস্কৃতিক পরিচয় ও সামাজিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে প্রত্যাহ্বান হয়ে পড়েছে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ এবং সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকায় আগামীকাল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঈদুজ্জোহা উপলক্ষে প্রস্তুতি সম্পূর্ণ রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের এই উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল ৭:৩৫।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
3: আকাশবাণী শিলচর, আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। অমৃতবাণী সকাল ৬:০৫, সকাল ৬:১০, বন্দনা খেতে খামারে সকাল ৬:৩০, লোকগীতি শুনবেন সকাল ৬:৩৫ তাহেরা বেগম লস্কর ও দুপুর ১:৪০ তপন রায়ের পরিবেশনায়। সুপ্রভাত সকাল ৭:০৫, সকাল ৭:২০ দেশ বন্দনা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে সকাল ৭:৪০ ও দুপুর ১:০০। নজরুল গীতি শুনবেন ধীরেন বসুর কণ্ঠে সকাল ৮:৪০ ও দুপুর ২:৪৫। হিন্দি ছবির গান সকাল ৮:৫০, বেলা ৬:৩০, বেলা ১২টা ও রাত ৭:১৫। সকাল ৯:১৫ কথিকার অনুষ্ঠান

0: লেখেন এতে ঐতিহাসিক প্রেক্ষাপটে ঈদ উল জোহা। এ নিয়ে বলবেন মৌলানা নাসিরুদ্দিন লস্কর। সঙ্গীতালেখ্য শুনবেন সকাল 9:30 বিশ্ব জেগেছে মুখর আনন্দে ও রাত 10:00 ঈদের আনন্দধারায়। বেলা 10:00 বাংলা ছবির গান। ঈদ উপলক্ষে কাওয়ালি গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বেলা 11:00। আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন দেবলীনা রায় বেলা 11:30। এর অব্যবহিত পরেই লোকগীতির অনুষ্ঠানে ঈদের গান শুনবেন সমবেত কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা 12:30 বাংলা গানের অনুষ্ঠানে। দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী শান্তিনাথ গঙ্গোপাধ্যায়। লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 শুনবেন স্বপন শীলের দোতারা বাদন। ভজনের শিল্পী লতা মঙ্গেশকর দুপুর 2:30। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান ডিমাস অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধ্যে 6:15 অনুষ্ঠান যুববাণী। চাষাবাদের কথা সন্ধ্যে 6:45। এতে বিশ্ব ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান মাসিক স্বাস্থ্যবিধি। এ নিয়ে বলবেন কাছাড় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার চিরিষা রাও চক্রবর্তী। স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণ করেছেন মিতা শর্মা। রাত 8:00 অনুষ্ঠান খেলার জগৎ। লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 8:30 টপ্পা শুনবেন মায়া রায়ের কণ্ঠে। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 অনুষ্ঠান সৃজন। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। মাস্ক পরুন, আপনার হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিরাপত্তার জন্য 2 গজ দূরত্ব বজায় রাখুন, কোভিড সংক্রান্ত সরকারি নীতি নির্দেশিকাগুলো মেনে চলুন, সতর্ক থাকুন, সচেতন থাকুন, জনস্বার্থে প্রচারিত। ঘোষণা। স্বাস্থ্য সচেতনতার নতুন উদ্যোগ নিয়ে আকাশবাণী শিলচরে শুরু হতে চলেছে একটি ফোন ইন অনুষ্ঠান ডাক্তারের দরবারে। এতে থাকবেন বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তাররা। আগামী 6 জুন শনিবার বেলা 10:00-11:00 পর্যন্ত আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর কান্তি নাথ। উচ্চ রক্তচাপ সম্বন্ধীয় যে কোনো প্রশ্নের সরাসরি উত্তর পেতে ফোন করুন 2627779 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন। আকাশবাণী শিলচর কথিকার অনুষ্ঠানে এখন শুনবেন দেখাও শোনায় বাংলা ব্যান্ড গান। এই শীর্ষকে বলছেন সঞ্জীব দেব লস্কর।
1: 6 তারের 2 গিটার, 1 সেট ড্রাম, অক্টোপ্যাড, সিন্থেসাইজার, ইংরেজি লেখা কালো বা চড়া রঙের টি শার্ট, কালো চশমা, জিন্সের প্যান্ট, এ অতি আবশ্যক উপাচার নিয়ে বিগত 3টি দশক ধরে ভারতীয় উপমহাদেশ জুড়ে আত্মপ্রকাশ করছে গানের দল। ইংরেজি শব্দ ব্যান্ড ছাড়া এর আর কোনো জুৎসুই নাম হতেই পারে না। পাকিস্তানের জুনুন, জল, স্ট্রিংস, নুরি, বাংলাদেশের অর্থহীন, শিরোনামহীন, মাইলস, মরুভূমি, নগর বাউল, ক্রিপ্টিক ফেইল, পাওয়ার সার্জ, সোল, ড্যাডলক, অর্বাচীন, চিরকুট, নবযাত্রী, রক স্ট্রাটা, নেপালের মন্ত্র, অন্তিম গ্রহণ, জিন্দাবাদ, ডাইং আউট, ফ্রেম, দ্য শেডো, শ্রীলঙ্কার আরাকাকুন, বঞ্জার, চীনদেশের বিয়ন্ড, চেরি বুম, ডন হোয়াইট, ওয়ান ডক শর্ট, ট্যাং ডাইনেস্টি, দ্য ফ্লাওয়ার্স আর কলকাতা ভিত্তিক বাংলা ব্যান্ড ক্যাকটাস, পৃথিবী, আমি বাঙালি, ফসিল, চন্দ্রবিন্দু, ভূমি, লক্ষ্মী ছাড়া, অভিলাষ, পরশপাথর, এমনি আর অসংখ্য ব্যান্ড গানের জগতে এখন দাপিয়ে বেড়াচ্ছে। এদের নামকরণে যেমন একটা যৌবনের বাঁধভাঙা উল্লাস, তেমনি এদের সাজসজ্জা, অঙ্গভঙ্গি, মঞ্চসজ্জায় রয়েছে জীবনের উদ্দামতার ঘোষণা। সূচনায় যা ছিল একান্তই নাগরিক কিংবা মহানাগরিক, বর্তমানে তা নেমে এসেছে প্রাদেশিক, আঞ্চলিক স্তরে, এমনকি মফস্বল শহর, শহরতলি এবং গ্রামেও গজিয়ে উঠছে বাংলা গানের ব্যান্ড। গানের এই বিচরণ অতি অবশ্যই আধুনিক ইনফরমেশন টেকনোলজির অবদান। 60-এর দশকে সেই লিভারপুলের জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন, রিঙ্গো স্টার আত্মপ্রকাশ করেছিলেন নতুন ধরনের গান।

নিয়ে, যার নাম হয়েছিল রক মিউজিক, কখনো বলা হতো রক এন্ড রল, যা নিয়ে ইউরোপ আমেরিকা উত্তাল হয়ে উঠেছিল এবং এর ঢেউ এসে পড়েছিল আমাদের দেশেও। পাশ্চাত্য হিপি বিটনিক আন্দোলন, ভিয়েতনাম যুদ্ধ, বিশ্বব্যাপী মানসিক নৈরাজ্য, প্রথাগত ধর্মচেতনা, সামাজিক ব্যবস্থায় আস্থাহীনতা, এ সমস্ত বিষয় উঠে এসেছিল ওদের গানে। তখন অবশ্য বিবিসির গ্রামোফোন আওয়ার, ভয়েস অব আমেরিকা, আরও কিছু বেতার তরঙ্গবাহিত এ গান পৌঁছত মানুষের কাছে। গানের যে দেখনদারির ব্যাপারটা ছিল মুখ্য, এটা আপামর দর্শক দেখতেই পেত না। ডিস্ক রেকর্ডের গায়ে রঙিন ছবি কিংবা সচিত্র পত্রপত্রিকা থেকেই এ নতুন গানের চোখে দেখার দিকটি সম্বন্ধে কিছুটা ধারণা করে নিত। তখন তো আর গানের ভিডিও টেপ সহজলভ্য ছিল না, তবে মানুষ সেই থেকেই জেনে নিল গান শুধুই শ্রুতির স্তরে আবদ্ধ থাকছে না, গান হয়ে উঠছে চোখে দেখারও। লম্বা চুল, অবিন্যস্ত বেশভূষা, অসম্ভৃত হস্তপদ সঞ্চালন, এসবই গানের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে। বিটলসদের দেশের সংবেদনশীল গীতিকার, প্রতিশ্রুতি সম্পন্ন রূপকার, মিউজিক অ্যারেঞ্জার, ড্রাম বাদক, এদের উন্মত্ততা উচ্ছলতার কথা বিশ্বের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। বিচিত্র ধরনের উত্তেজক মাদক দ্রব্যের ব্যবহার, কনসার্ট হলে খেপামো পাগলামো, দর্শক শ্রোতাদের সঙ্গে নিয়ে উন্মত্ততা জানিয়ে দিল এ গান নির্জন এককের গান নয়, এ গান বহুজনের, এ গান ললিত কলাময়ী জ্ঞান বিভাময়ী সুরমণি বন্দিত চরণা নয়, এ হল বেড়া ভাঙার মাতন নিয়ে উদ্দাম উল্লাসে ছুটে চড়া ঝড়ো হাওয়া। এরপর টেমস, মিসিসিপি, রাইন, ভলগা, গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেল, পৃথিবীর বিভিন্ন দেশে এলো নতুন গানের আন্দোলন, পুরনো ধারণাগুলো সব পাল্টে গেল। গান শুধু সুখকর শব্দ সৃজনে নিবেদিত না থেকে হয়ে উঠল বিচিত্র ধ্বনি সৃজনের মাধ্যম। শিল্প এবং নন্দন ভাবনায় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সঙ্গীতে কটু শব্দ, বেসুরো কণ্ঠ, কর্ণবিদারী শব্দ, উৎকট শব্দ বলে কিছুকে সরিয়ে রাখার অবকাশ রইল না। স্বর প্রক্ষেপণের বা ভয়েস মডিউলেশনের নিত্য নতুন পদ্ধতি এলো এবং সে সঙ্গে প্রথানুগ সঙ্গত সরিয়ে নতুন যন্ত্রের প্রয়োগ ভাবনা এলো নতুন ধারা। প্রচলিত যন্ত্রের প্রয়োগ এলো নতুনত্ব, লোকযন্ত্রের সঙ্গে বৈদ্যুতিন যন্ত্রের মিশ্রণ, নন কনভেনশনাল শব্দ স্থান পেল আনুষঙ্গিক সঙ্গীতে, যান্ত্রিক উপায়ে উৎপাদিত সঙ্গীত স্থান করল অযান্ত্রিক কণ্ঠ নির্ভর সঙ্গীতের উপর। রেকর্ডে ধৃত গানের অঙ্গসজ্জা এলো প্রিলিউড ইন্টারলিউড ধ্বনি, সে সঙ্গে এলো বিভিন্ন ধরনের সাউন্ড এফেক্ট, ইকো, ফেড ইন ফেড আউট এর বন্দোবস্ত। এক একটি সঙ্গীত পরিবেশন হয়ে উঠল বহুজন সমন্বিত প্রয়াসের ফল। অনেক সময় এ ধরনের গানের উপলক্ষ লক্ষ্যকে অতিক্রম করার প্রয়াস প্রকট হল। এই নিয়েই সারা বিশ্ব জুড়ে এলো নতুন যুগের গান, ষাটের দশকে যার সূচনা, আশিতের বিস্তৃতি এবং নব্বই হয়ে একবিংশ শতকে এর প্রথম দ্বিতীয় বিশ্ব পেরিয়ে তৃতীয় বিশ্বে এর শুধু সমজদারি নয়, এর অনুকরণ, আত্মীকরণ এবং এরই আদর্শে নতুন গান সৃজন। আমাদের দেশে বাণিজ্যিকভাবে আমদানি করেছেন এসব গান বোম্বাই চিত্রজগতের সঙ্গীত স্রষ্টারা। যত্রতত্র গানের প্রয়োগ, প্রেমের দৃশ্য, দুঃখের দৃশ্য, আনন্দের দৃশ্য, মারামারির দৃশ্য, এমনকি চুরির দৃশ্য গান। গানকে একেবারে সর্বব্যাপী, সর্বগ্রাসী, সর্বনাশী করে তুলতে বোম্বাই বাণিজ্যিক ছবির কোনো জুড়ি নেই। মহানগরী থেকে এক একের বস্তি অঞ্চল পর্যন্ত এ গান পৌঁছে গেল এবং গানের সম্বন্ধে মানুষের ধারণা পাল্টে গেল বিগত চার পাঁচটি দশকে। এই সিনেমার প্রভাবে গান হয়ে উঠল শরীরী, স্মৃতি বা শ্রুতি নিরিফর কোন সৃজন নয় কোনো নির্জন এককের নিভৃত মনের সাধনা। এ গান হল চলচ্চিত্র এবং সঙ্গীত উৎপাদক ব্যবসায়ীদের বিত্ত বর্ধনকারী কনজিউমার প্রোডাক্ট। বোম্বাই সিনেমার গান দিয়ে যে ফ্যাশন পেরেড, হৈহট্টগোলের সূচনা, ডিস্ক, ক্যাসেট, সিডি, ভিডিও অ্যালবাম এবং এরপর টিভি চ্যানেলে হল এর পূর্ণতা। অষ্টপ্রহর, হৈহল্লা, পপ, র্যাপ, ব্রেথলেস, হিন্দি পপ, ইন্দো পপ, বাংলা, সুফি পপ, লোক পপ, ফিউশনের বিপুল আয়োজন। এমনি করে গড়ে উঠল এক শ্রোতা সমাজ, সঠিক করতে বলবো ক্রেতা সমাজ, যাদের জন্য চাই নিরন্তর উত্তেজনা, উৎকট নৃত্যভঙ্গিমা, সুরের অবলম্বনে আধোপ্রকাশ্য শরীর প্রদর্শন। অবয়বহীন এই শিল্প মাধ্যমটি হয়ে উঠল উত্তেজনাকরভাবে কায়িক। এ অবস্থায় দৃশ্য সুখকর, উপাচারবিহীন গান শোনার ক্ষমতা হারিয়ে ফেলল নতুন দিনের শ্রোতা। যা চোখে দেখার নয় তাই দেখতে চাইল, যা মনের গভীর গোপনে ছুঁয়ে যাওয়ার কথা তাকেই চাইল শারীরিক অনুষঙ্গে। সৃষ্টি হল নতুন দিনের গান, ইংরেজিতে নয়, হিন্দিতে নয়, একেবারে মদের গরব, মদের আশা আমরি বাংলা ভাষাতেই। ব্যান্ড গানের আত্মপ্রকাশ এবং জনপ্রিয়তার সূত্র এখানেই। সে ছিল গানের দিন, সে ছিল সমজদারির দিন,
যখন মঞ্চে একজোড়া তবলা আর একটি মাত্র ডবল রিডের হারমোনিয়াম সম্বল করে হেমন্ত মান্না, প্রতিমা সন্ধ্যা, সতীনাথ মাধবেন্দ্র, সুবীর মৃণাল, শৈলেন কিংবা ধনঞ্জয় অখিল বন্ধু ঘোষের মতো শিল্পীরা ঘণ্টার পর ঘণ্টা হল ভর্তি শ্রোতাকে আবিষ্ট করে রাখতেন। মঞ্চে ছিল না কোনো আলো আধারির খেলা, ছিল না কোনো স্পন্সর্ড মঞ্চসজ্জা, শিল্পীদের বেশভাষও ছিল নিতান্ত সাধারণ। কিন্তু

এক অপরূপ স্নিগ্ধতা এসতো, তাদের মন প্রাণ ভরে যেত। সেই দিনগুলো পাল্টে গেল আমাদের চোখের সামনে। এখন মঞ্চে এলেন আট ডজন হ্যান্ড, সাউন্ড ইঞ্জিনিয়ার, আলোক শিল্পী, সেট ম্যানেজার, আর গানকে কায়িক রূপ দিতে আরো এক ডজন কোরিওগ্রাফার। কিছু উদ্ভিন্ন যৌবনা, স্বল্প বাস তরুণী, লম্বা চুল, কালো চশমা পরা উন্মাদ বেশি যুবকের দল। এরকম মঞ্চে কি আর সাদা ধুতি, হাফ শার্ট পরা হেমন্ত মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, নকশি কাঁথা পাড়ের শাড়ি পরা প্রতিমা সন্ধ্যা আরতি কিংবা নির্মলা মিশ্রকে মানায় স্পন্সর শাসিত গানের আসরে, সহজলভ্য ইলেকট্রনিক যন্ত্রপাতির হট্টরোলে, আমাদের প্রাণের গভীর গোপন সূক্ষ্মতর অনুভূতি প্রকাশের মাধ্যম সঙ্গীত পর্যবসিত হল উন্মত্ততায়। নতুন নতুন ব্যান্ডের আত্মপ্রকাশ এ পরিস্থিতিতে যেন স্বাভাবিক ঘটনাই। সাবান শ্যাম্পু, নতুন ইলেকট্রনিক গ্যাজেটস, মোটর গাড়ি, বিভিন্ন ধরনের বস্ত্র, অলংকার, কনজিউমার প্রোডাক্টস এর নির্মাতারা তো এসব গানের পেছনে টাকা খাটাবে। এ পথ দিয়েই উত্তেজনা পিপাসু বিনোদনকামী অধিক্ষিত শ্রোতার মনোরঞ্জনকামী গানের দলের আত্মপ্রকাশ। এ ব্যান্ড অর্থাৎ বাংলা গানের ব্যান্ড আমরা লক্ষ্য করেছি মহানগরী ছেড়ে উত্তরবঙ্গ পেরিয়ে আসামের প্রান্তিক অঞ্চলে নেমে এসেছে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এ ব্যাপারে আরো এক কাঠি সরেশ। ওদেশে ঢাকা চট্টগ্রাম বিজয় করে এ গান মফস্বল শহরগুলোতে নেমে গেছে। আঙ্গিকের দিকে, মেজাজের দিকে, পরিবেশনের ধরনের দিকে যদিও এ গান একান্তভাবেই নাগরিক, তবু প্রান্তিক মফস্বলে এর চর্চা ক্রমবর্ধমান। বাংলা ব্যান্ড যে আমাদের প্রথানুগ গানের জগতে একটা আলোড়ন সৃষ্টি করেছে এটা মানতেই হবে। এ গানের ননর্থক দিক নিয়ে যতটা কথা বলা হলো, একটু খোলা মনে বিচার করলে এর সদর্থক দিকগুলোও কম নয়। চলচ্চিত্র বা বৈদ্যুতিন প্রচার মাধ্যমের দৌলতে গান সম্বন্ধে আমাদের ধারণা পাল্টে গেছে এটা না মানলে নতুন দিনের এ গানের প্রতি কিন্তু সত্যি অবিচার করা হবে। ব্যান্ড গানকে তারুণ্যের প্রতীক হিসেবে দেখলে এ গানের শৈল্পিক দিকও আমাদের শ্রুতিগোচর হবে। চলচ্চিত্র এবং বৈদ্যুতিন প্রচার মাধ্যমের দৌলতে গান সম্বন্ধে আমাদের ধ্যান ধারণা পাল্টেছে এটা মানলে নতুন দিনের গানের প্রতি অবিচারই করা হবে। বাংলা ব্যান্ড প্রবল বিক্রমে আসার অব্যবহিত পূর্বে এসেছিল যে গান, তাকে অনেকে জীবনমুখী গান হিসেবে অভিহিত করেছেন। এ গানের মেজাজ ঠিক ওই ধরনের গান থেকে অনুপ্রেরণা পেয়েছে। সুমন চট্টোপাধ্যায় তখনও কবির হননি, কিন্তু বাংলা গানের জগৎকে নতুন ছন্দে মাতিয়ে দিলেন। পাশ্চাত্য গানের অর্কেস্ট্রেশন, স্বর প্রক্ষেপণ, তিনতুকের গান ভেঙে লিনিয়াল প্রগ্রেশন, গানের আঙ্গিক নির্মাণ এসব তিনি দেখিয়েছেন। তেমনি বিষয়গত দিকেও গানে এনেছেন বৈপ্লবিক পরিবর্তন। সে সঙ্গে আবার বাংলা গানের পরম্পরার প্রতিও আনুগত্যের স্বীকৃতি তিনি রেখেছেন তার গানে। নিজেকে বাউল পরম্পরার একজন উত্তরসূরি হিসেবে ঘোষণা করেছেন তিনি। আমি নাগরিক কবিয়াল, করি গানের ধর্ম পালন, সকলেই বলছে লিখছে সুমন, আসলে লিখছে লালন। কিন্তু সুমনের গান এত সব নিয়েও যাকে বলে ওয়ান পার্সন মিউজিক হয়েছিল। তিনি নিজেই গানের গীতিকার, সুরকার, নিজেই গিটার বাদক, কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছেন তিনি, হঠাৎ মাউথ অর্গান তুলে কয়েক সেকেন্ড একটা ইফেক্ট দিয়ে আবার ড্রাম পেটাচ্ছেন এবং যথাসময়ে গানের পরবর্তী স্তবকে চলে যাচ্ছেন। এ গান যেন গায়কেরই গান, শ্রোতার নয়, অর্থাৎ নিজের খেয়াল খুশি মতো শ্রোতারা এ গান গাইতেই পারবেন না। তো এই একটি জায়গাতেই ব্যান্ডের অভিনবত্ব। ব্যান্ড হচ্ছে ওয়ান পার্সন মিউজিকের ঠিক বিপরীত, কিন্তু ব্যান্ডের লিরিক সেই সুমন ট্রেডিশন ধরেই চলছে। ব্যান্ডের ইতিহাস বলার স্থান এটা নয়, কেবল স্মরণ করব বাংলায় এ ধারার গানের উদ্ঘাতা গৌতম চট্টোপাধ্যায়, যার মহিনের ঘোড়াগুলি শীর্ষক গানগুলোকেই বাংলা ব্যান্ডের প্রথম ধরা হয়। সত্তর দশকে গৌতম চট্টোপাধ্যায় এ গান সৃষ্টি করে গেছেন একবিংশ শতাব্দীতে যার পূর্ণ প্রকাশ। আজও তার পৃথিবীটা নাকি ছোট হতে হতে ড্রয়িং রুমে থাকা বোকা বাক্সেতে বন্দি, ভেবে দেখেছো কি তারারা কত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই সরে সরে। এ গানটি বাংলা হিন্দিতে জনপ্রিয়তায় রয়েছে। এ গানটি যখন রচিত হয় তখন টিভি ভিডিওর এত রমরমা আসেনি, কিন্তু গানের মেজাজটাই ছিল ভিজুয়াল। ইউটিউবে 72 বছরের যুবক যখন এ গানের প্রশংসা বাক্য লিখে পোস্ট করেন তখন এ গানের যে একটা আলাদা আবেদন আছে সেটা অস্বীকার করার আর জো থাকে না। নগর ফিলমেল, ক্যাকটাস, চন্দ্রবিন্দু, ভূমি, এদের গান তো নতুন প্রজন্মের শ্রোতার কাছে জনপ্রিয়। ব্যান্ড গানের কথায় চমক আছে, এক ধরনের স্মার্টনেস আছে, আছে রাজনৈতিক ভাবনা, সমাজ চেতনা, দার্শনিকতা, কবিতা, আছে মৃদু যৌনতাও। এদের প্রতিটি গানের আছে একটা আকর্ষণীয় শিরোনাম। প্রথম দিকে যেমন ব্যান্ড গান ছিল একান্তই নাগরিক, ক্রমে কিন্তু এদিকেও একটা পরিবর্তন দেখা গেল। একেবারে ইংরেজি ঘেঁষা আধুনিক বর্গের গান নির্ভরতা ছেড়ে কিছু কিছু ব্যান্ড গ্রহণ করলেন বিভিন্ন ধরনের লোকগান, দেহাতি গান, বাউল গান, এমনকি প্রাদেশিক গানও। ভূমির লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, মেনকা মাথায় দিল ঘুমটা, গোয়ানের সুরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই,
অনুসার কিংকর্তব্য বিমূঢ় অ্যালবামে আছে একগুচ্ছ বাংলা লোকগান। শ্রীহট্ট কাছাড়ের গান নিয়ে আত্মপ্রকাশ করেছেন দোহার। এরা যদি নিজেদের ব্যান্ড বলে

0: পরিচয় দিতে রাজি নন, তবু এদের গানের চরিত্র লক্ষণ তো ব্যান্ড গানেরই। এদের বৈশিষ্ট্য হলো এরা লোকযন্ত্র ছাড়া কোনো যন্ত্র ব্যবহার করেন না, এদের উচ্চারণ প্রায় মাটির কাছাকাছি, নিজস্ব রচনা নয়, এরা মূলত প্রচলিত লুপ্তপ্রায় গানকে জনসমক্ষে তুলে ধরেন, আর রবীন্দ্রসঙ্গীত পরিবেশনও এদের আরেকটি বৈশিষ্ট্য। বিশেষ করে লোক আঙ্গিকে রবীন্দ্র গানকে ওরা লোকযন্ত্র সহযোগে লোক গানের ধরনেই পরিবেশন করেন, এতে কোনো নাগরিক বৈধকদের প্রলেপ লাগানোর প্রয়াসও তাদের নেই। এদের পদাঙ্ক অনুসরণ করে ক্রমে আরো লোকগানের দলের আত্মপ্রকাশ আমরা দেখছি। তবে এ গায়ক গায়িকাদের পরনে থাকে জিন্স, হাতে বিলিতি তারযন্ত্র, কণ্ঠস্বর প্রক্ষেপণে থাকে ইউরোপীয় ফোক মডার্নের মডিউলেশন। আর যারা আধুনিক বর্গের গানকেই নিজেদের সৃজন মাধ্যম হিসেবে আঁকড়ে ধরেছেন, এদের নিজস্ব প্রয়াসে রচিত হচ্ছে গান। বছর দশেক আগে এ গান সম্বন্ধে যে কথাগুলো বলেছিলাম আকাশবাণীর একটি কথিকায় এবং প্রকাশ করেছিলাম একটি বইতে, এই কথাগুলো এখনো প্রাসঙ্গিকতা হারায়নি। আলোচনার শেষে এ কথাগুলি আবার উচ্চারণ করছি। কখনো এ গান জীবনানন্দের ভাষায় কথা বলে, কখনো বা এতে আসে গণসঙ্গীতের ছোঁয়া, পল্লী গানের দোলা, সে সঙ্গে মাইকেল জ্যাকসন, ম্যাডোনা, আফ্রো মার্কিন, নিদেন পক্ষে হিন্দি পপ, ভাংলা পপ গানের অঙ্গভঙ্গি। এসব গানের মধ্যেই রয়েছে পাশ্চাত্য ভোগবাদী আত্মসর্বস্ব, বিজ্ঞাপন সর্বস্বতার পরিচয়, দেশজ ভূমিজ লোকজ সুর কথা ছন্দকে বিদেয় করে কিংবা বিকৃত করে বিশ্বায়নের স্রোতে গা ভাসানোর প্রবণতা। বাজার অর্থনীতিতে বিশ্বায়ন, শিক্ষায় বিশ্বায়ন, শিল্পে বিশ্বায়ন, সাহিত্য দর্শন সিনেমায় বিশ্বায়ন, এখন সঙ্গীতেও বিশ্বায়ন। বিশ্বায়নের আগ্রাসনকে সঙ্গীতের মাধ্যমে দৃঢ় প্রতিষ্ঠিত করতে বুঝি এরকম ব্যান্ডেরই প্রয়োজন। মনে জাগে ফরাসি গল্পকারের লাস্ট লেসন গল্পের সেই ছোট্ট ছেলেটির কথা। মাতৃভাষার শেষ পাঠ নিতে নিতে নিস্তব্ধ দুপুরে স্কুল বাড়ির ছাদে কবুতরের বাকুম বাকুম ডাক শুনে সেই যে ছেলেটি ভাবছিল, কাল থেকে বুঝি ওকেও জার্মান ভাষায় গান গাইতে হবে। বাংলা গানের একটি পরীক্ষার মুহূর্তে এ আশঙ্কাটা জাগাটাই প্রাসঙ্গিক এবং জরুরিও বটে।
1: কথিকার অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেখা ও শোনায় বাংলা ব্যান্ড গান, এই শীর্ষকে বললেন সঞ্জীব দেব লস্কর, আকাশবাণী শিলচর। উপশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন ঠুমরি, প্রিয়াঙ্কা মল্লিক পাণ্ডের কণ্ঠে।

0: উপ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ঠুংরি শুনলেন প্রিয়াঙ্কা মল্লিক পাণ্ডের কণ্ঠে।
1: কি রে সমীর, আজকাল তোকে এত চিন্তিত দেখায় কেন? শরীর গতি ঠিক আছে তো?
2: আর বলিস না বিকাশ, বয়স তো বাড়ছে, রোজই কোনো না কোনো নতুন সমস্যা দেখা দেয়। এদিকে ইন্টারনেটে যা সব উল্টোপাল্টা টোটকা দেখি ভয় লাগে, বুঝতেই পারি না সঠিক পরামর্শ কার কাছে পাবো।
1: আরে এর জন্যই তো তোকে বলি সব সময় নির্ভরযোগ্য জায়গায় ভরসা রাখতে। তুই কি আজকাল আকাশবাণী শিলচরের নতুন অনুষ্ঠানটির ব্যাপারে অবগত নস?
2: হঠাৎ এই কথা কেন বলছিস?
1: ওখানে একটা দারুণ নতুন অনুষ্ঠান শুরু হতে চলেছে, নাম ডাক্তারের দরবারে।
2: তাই নাকি? কি হবে সেখানে?
1: এখানে অভিজ্ঞ সব ডাক্তার বাবুরা আসবেন, শরীর সুস্থ রাখার নানা উপায় এবং রোগ ব্যাধি নিয়ে সরাসরি কথা বলবেন, একদম খাঁটি ডাক্তারি পরামর্শ।
2: বাহ, এ তো দারুণ খবর দিলি, আমার মতো লোকেদের জন্য তো এটা খুব দরকারি। এখন থেকে তবে নিয়মিত কান পাততে হবে।
3: সমীর বাবুর মতো আপনারাও কি নিজের এবং পরিবারের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকেন? তাহলে সঠিক ও নির্ভরযোগ্য উপায় জানতে আজই টিউন করুন আকাশবাণী শিলচর। সুস্থ থাকার সব প্রশ্নের উত্তর নিয়ে আকাশবাণীর শ্রোতাদের জন্য হাজির থাকছে একটি বিশেষ অনুষ্ঠান, ডাক্তারের দরবারে।
0: আকাশবাণী শিলচর লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন টিপি কোহলির পিয়ানো বাদন।

0: লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ টিপি কোহলির পিয়ানো বাদন শুনলেন। আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ শুনবেন।
1: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে জয়া ভারতী।

গীতাঞ্জলি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে এবারের শিল্পী বিশ্বরাজ ভট্টাচার্য।

গীতাঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। গীতাঞ্জলি অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সুররঞ্জনের শরৎপাদন, রাগ বাগেশ্রী।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ সুররঞ্জনের শরৎবাদন শুনলেন। আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল ৫টা বেজে ৫৫ মিনিটে।